আকাশবাণী গৌরশহর, আজ শনিবার 21শে ভাদ্র 1948 অক্টোবর, 25শে ভাদ্র 1433 বঙ্গাব্দ, 12ই সেপ্টেম্বর 2025 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:58 হয়ে 42 সেকেন্ড। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: আকাশবাণী কৈল শহর, এখন শুনুন অমৃতবাণী।
1: জীব বা আত্মার অস্তিত্ব জৈন ধর্মের প্রথম তত্ত্ব। জীবের অস্তিত্ব অনাদি ও অনন্ত, যদিও তাহার পরিণাম বা অবস্থার পরিবর্তন আছে। সাংখ্য বেদান্ত ও বৈশেষিক মতে জীবাত্মা অপরিণামী, অর্থাৎ তাহার সর্বাবস্থায় সর্বসময়ে অপরিবর্তিত থাকে। অতএব এ বিষয়ে জৈন ধারণা খুবই ভিন্ন। জীব অনন্ত গুণসম্পন্ন, কিন্তু তাহার প্রধান লক্ষণ হইতেছে জ্ঞান বা চৈতন্য। ইহাই জীবের প্রকৃত স্বরূপ। জীব বা আত্মা সক্রিয়, অর্থাৎ তাহার ক্রিয়াশক্তি আছে। এ বিষয়ে জৈন ধারণা সাংখ্য বেদান্ত হইতে বিভিন্ন। সাংখ্য বেদান্তে জীবাত্মা অক্রিয় সাক্ষীস্বরূপ, প্রকৃতি সকল ক্রিয়ার কারক, কিন্তু জৈন মতে জীবই সকল ক্রিয়ার কর্তা। সকৃত কর্মফলে জীব সংসার জন্মে আবদ্ধ হয়। জন্মমৃত্যু, সুখ দুঃখ, স্বর্গ নরকাদি ভোগ করে এবং কর্ম নাশ হইলে মোক্ষ লাভ করে। জীব স্বয়ং সম্পূর্ণ সৌভাগ্য বিধায়ক। তাহার দেহ, মন, আয়ু প্রভৃতি সবই তাহার সকর্মফল অনুযায়ী হয়। পূর্ণ কর্মক্ষয়ের নাম মোক্ষ। বদ্ধহেতুর অভাব ও নির্জরা, এই দুইটি হইতেছে পূর্ণ কর্মক্ষয়ের উপায়। মোক্ষ লাভের পূর্বে কেবল জ্ঞানের উৎপত্তি জৈনমতে অবশ্যম্ভাবী। কেবল জ্ঞানের অর্থ সর্বজ্ঞত্ব, সর্বদর্শিত্ব। মোক্ষয় হইলে এবং যে বিবিধ প্রকার কর্মের ফলে দর্শন ও জ্ঞানাদি তত্ত্বদৃষ্টি সত্যদৃষ্টি আবৃত হয়, তাহার ক্ষয় হইলে কেবল জ্ঞানের উদয় হয়। কেবল জ্ঞানীর আত্মা দেহের সহিত সংযুক্ত থাকিলেও বিশ্বব্যাপী হয়। কেবল জ্ঞান সুখ ও বীর্যের পূর্ণাবস্থা। সম্যক দর্শন, সম্যক জ্ঞান ও সম্যক চারিত্র, এই তিনটি হইতেছে মোক্ষ মার্গ। ইহার কোনো একটির অসম্পূর্ণতা থাকিলে মোক্ষ প্রাপ্তি ঘটে না। তত্ত্বার্থের প্রতি শ্রদ্ধা, অর্থাৎ সত্য প্রতীতি বা কোন তত্ত্ব ত্যাজ্য ও কোন তত্ত্ব গ্রহণীয়, তাহার নিশ্চয়ের নাম সম্যক দর্শন। জীবাদি সপ্ত তত্ত্বের যথার্থ বোধের

0: নাম সম্যক জ্ঞান, রাগ দ্বেষ হিংসাদি ত্যাগ হইতেছে সম্যক চারিত্র। মহাবীর অহিংসা সত্য অস্তেয় ব্রহ্মচর্য ও অপরিগ্রহ এই পাঁচটি ব্রত শিক্ষা দিয়াছিলেন। ইহা কায়িক বাচিক ও মানসিক তিন ভাবেই পালনীয়। নিজে ব্রতভঙ্গ না করা, অন্যের দ্বারা ইহা না করানো এবং অন্যের দ্বারা ব্রতভঙ্গে হৃষ্ট না হওয়া, এই তিন ভাবেও ব্রতগুলি পালনীয়।
1: অমৃতবাণীতে এতক্ষণ শুনছিলেন জৈন ধর্মগ্রন্থ থেকে পাঠ, আকাশবাণী কৈলাসহর। এবারে ভক্তিমূলক গান।

এতক্ষণ মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলা শহর। এই অনুষ্ঠান শ্রোতা বন্ধুরা শুনছেন 103.2 মেগাহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। জানিয়ে দিচ্ছি এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

সুপ্রভাত অনুষ্ঠান রয়েছে সকাল সাতটায়, সাতটা বেজে দশ মিনিটে ভক্তিসুধা অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান। সকাল সাতটা বেজে পঁচিশ মিনিটে প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককপুরক সংবাদ সকাল সাতটা পঁয়ত্রিশ এবং সাতটা বেজে চল্লিশ মিনিটে রিলে করে শোনানো হবে। রবীন্দ্রসঙ্গীত প্রচারিত হবে সকাল সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে। সকাল আটটায় দিল্লি কেন্দ্রের সমাচার।

বেজে ২৫ মিনিটে প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ সকাল ৭:৩৫ এবং ৭:৪০ রিলে করে শোনানো হবে। রবীন্দ্রসঙ্গীত প্রচারিত হবে সকাল ৭:৪৫। সকাল ৮:০০ দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত এবং ৮:১৫ মর্নিং নিউজ রিলে করে শোনানো হবে। উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্রের রিলে করে শোনানো হবে সকাল ৮:৩০। বাংলা আধুনিক গান শুনবেন সকাল ৮:৪০। দিল্লি কেন্দ্রে হিন্দি এবং ইংরেজি সংবাদ সকাল ৯:০০। মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। বেলা ১২:০০ আবারও অনুষ্ঠান সূচি। ১২:০৫ বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন লোকগীতি। অনুষ্ঠান মনের মতো গান প্রচারিত হবে বেলা ১২:৩০। দুপুর ১:০০ দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। ১:০৫ বাংলা ছায়াছবি গানের অনুষ্ঠান ছায়াগীতি। দুপুর ১:৩০ কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। শ্যামাসঙ্গীত শুনবেন দুপুর ১:৪০। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে দুপুর ২:০০২:১৫ যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠান রয়েছে দুপুর ২:৩০। বিকেল ৩:০০ দিল্লি কেন্দ্রে হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে এবং এর অব্যবহিত পরে পুনরায় মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। সন্ধ্যে ৬:০০ ঘর গৃহস্থের অনুষ্ঠান। রাত ৭:০০ আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। ৭:৩৫ কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, ৭:৪৫ ককবরক সংবাদ আগরতলা কেন্দ্রের এবং ৭:৫৫ স্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। রামধনু অনুষ্ঠান শুনবেন রাত ৮:০৫। লোকগীতি ৮:৩০ রাত ৯:০০ সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। চিরনতুন অনুষ্ঠান শুনবেন রাত ৯:১৫। রাত ৯:৩০ শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। রাত ১০:০০ কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। অতুল প্রসাদের গান শুনবেন রাত ১০:০০। রাত ১০:২০ দিল্লি কেন্দ্রের বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে। রাত ১০:৩০ আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি এবং আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আমাদের আজকের চলতি অধিবেশনের সমাপ্তি রাত ১০:৩৫। শুনলেন এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান।

আকাশবাণী কৈলাসহর সুপ্রভাত অনুষ্ঠান। সুপ্রভাত অনুষ্ঠানে প্রথমে রয়েছে ইতিহাসে আজকের দিন। আজ 12ই সেপ্টেম্বর, আজ জাতীয় ভিডিও গেম দিবস। একটি নতুন সংবিধানের মাধ্যমে সুইজারল্যান্ড একটি যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয় আজকের দিনে 1848 সালে। 1938 সালে 12ই সেপ্টেম্বর অ্যাডলফ হিটলার চেকোস্লোভাকিয়ার সুদেটেন ল্যান্ড অঞ্চলে জার্মানদের জন্য স্বায়ত্তশাসন ও আত্মনিয়ন্ত্রণের অধিকার দাবি করেন। ফ্রান্সের লাস্কোতে গুহাচিত্র আবিষ্কৃত হয় 1940 সালের আজকের দিনে। 1940 সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের হারকিউলিস পাউডার

কারখানার বিপর্যয়ে 51 জন নিহত এবং 200 জনেরও বেশি আহত হন। 1958 সালে 12ই সেপ্টেম্বর টেক্সাস ইনস্ট্রুমেন্টস এ কর্মরত থাকাকালীন জ্যাক কিলবি প্রথম কার্যকরী ইন্টিগ্রেটেড সার্কিট প্রদর্শন করেন। সোভিয়েত ইউনিয়ন চাঁদের উদ্দেশ্যে লুনিক টু নামক একটি বৃহৎ রকেট উৎক্ষেপণ করে 1959 সালের আজকের দিনেই। 1959 সালে আজকের দিনেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম নিয়মিত রঙিন টিভি অনুষ্ঠান বোনাঞ্জা চালু হয়। 1899 সালের আজকের দিনেই বিশ্ববিখ্যাত বাঙালি ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম। 1991 সালে নাসা উচ্চ বায়ুমণ্ডল গবেষণা উপগ্রহ স্থাপনের জন্য STS-48 এ স্পেস স্যাটেল ডিসকভারি উৎক্ষেপণ করে। 2003 সালের 12ই সেপ্টেম্বর ইরাক যুদ্ধ ফালুজায় মার্কিন বাহিনী ভুলবশত 8 জন ইরাকি পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করে। 1944 সালে 12ই সেপ্টেম্বর টেক্সাসের গ্যালভেস্টনে পপ গায়ক ব্যারি হোয়াইট বা দ্য মাইস্ট্রো জন্মগ্রহণ করেন। কোয়ালালামপুরে বিজ্ঞান ও প্রযুক্তিতে সহযোগিতা বিষয়ে ভারত ও মালয়েশিয়া একটি চুক্তি স্বাক্ষর করেছিল 1998 সালের আজকের দিনে। 2007 সালে রিক্টার স্কেলে 8.4 এবং 7.9 মাত্রার দুটি ভূমিকম্প ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে আঘাত হানে, এতে 25 জন নিহত এবং 161 জন আহত হয়। জয়পুর ঘরানা বিখ্যাত হিন্দুস্তানের শাস্ত্রীয় কণ্ঠশিল্পী মল্লিকার্জুন ভীম রামাইয়া মনসুর 81 বছর বয়সে কর্ণাটকের ধারওয়ার্ডে মারা যান 1992 সালের 12ই সেপ্টেম্বর। শুনছিলেন ইতিহাসে আজকের দিন। এবারে সংবাদ শিরোনাম।

সংবাদ শিরোনামে প্রথমে রয়েছে কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকার শিরোনাম। নগরোন্নয়নে কেন্দ্রীয় অনুদানে 5,500 কোটি বাকি, বাঁচাতে মরিয়া নবান্ন, দিনে খরচ করতে হবে 27 কোটি। কর্মরত শিক্ষকদের টেট, নির্দেশ রাজ্যের। রাজনৈতিক চাপ, 23 ঘণ্টা ঘেরাওয়ে ইস্তফা উপাধ্যক্ষের, তরন্নুমের পদত্যাগের পর সুরেন্দ্রনাথে শুদ্ধকরণ। বেআইনি নির্মাণে কালো টাকা লগ্নি, সিবিআই তদন্তে নির্দেশ হাইকোর্টের। উল্টোডাঙ্গার ওল্ড দুর্গাপুর সেতুতে গর্ত, মেশিন ও বিটুমিন চেয়ে পুরসভার দ্বারস্থ কেএমডিএ। তারাতলা কাণ্ড, ধৃত কলকাতা পুরসভার অফিসার, রুটিন পাল্টানোয় ফের অ্যাডমিট উচ্চ মাধ্যমিকে। হলদিয়া রিফাইনারি বিশ্বকর্মা পুজোয় পুলিশের আপত্তি, কোর্টে সি টু ইউনিয়ন। সুপারি কিলারদের টাকা পাঠাতে ইউপিআই অ্যাকাউন্টের ব্যবস্থা করে সার্জেন্ট ও সিভিক। ভাগীরথীর দুকুল ছাপিয়ে জল ঢুকছে গ্রামে, ভাঙছে পাড় ও দিশাহারা মুর্শিদাবাদবাসী। পুলিশের কড়া নিরাপত্তাকে থোড়াই কেয়ার, দেদার ছিনতাই তারাপীঠে। মেডিকেল কাউন্সিলের মদতেই সক্রিয় ভুয়ো ডাক্তারি চক্র, তদন্তে স্বাস্থ্য দপ্তর। জাতীয় সড়ক থেকে অলিগলি, বর্ষায় বেহাল শিউডির রাস্তাঘাট। চ্যাংড়াবান্ধায় উন্মুক্ত সীমান্ত লঙ্ঘনের চেষ্টা, 5টি নৌকা উদ্ধার, বিএসএফের দ্রুত বেড়ার কাজ শেষ করার দাবি। ভারী বৃষ্টি, ধস, নদীর জলোচ্ছ্বাসে বিধ্বস্ত পাহাড়ের একাংশ, আতঙ্ক। 10

বছর পর গাজলের দীপালিকে চেন্নাই থেকে খুঁজে দিল হ্যাম রেডিও। সাগর দিঘিতে বিধবার জব কার্ডে আত্মসাৎ, আবাসের টাকা। ফের বিশ্বভারতীর উপাচার্যকে নোটিশ, জাতীয় তফসিলি জাতীয় কমিশনের। পুতিন জিনপিংদের জন্য এলাহি আয়োজন, বন্ধ হকার দোকানদারদের ব্যবসা, বৈভবের ব্রিক্সে রুজিরুটিতে টান জনতার। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভোটে ইস্যু ম্যাচ ভেঙে পড়া। ব্রিক্স পুতিনের সঙ্গে বৈঠক মোদির, আমেরিকার অপছন্দের বিষয় নিয়ে আলোচনা দুই রাষ্ট্রনেতার। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর, অবাধ নৌ চলাচল বা নাবিকদের নিরাপত্তার পক্ষে সওয়াল। মোদি বিরোধিতায় জনমত গড়তে এবার আওয়াজ ভারত কি পোর্টাল রাহুল গান্ধীর। বন্দে মাতরম বিতর্ক, কাশ্মীরিদের কি জেলে পাঠাতে চায় কংগ্রেস, বিস্ফোরক ওমর। ট্রাম্প প্রশাসনের বিজ্ঞাপন নিয়ে নীরব কেন মোদি সরকার, তোপ কংগ্রেসের। তৃণমূলের প্রতীক আজ দুপক্ষের সঙ্গে কথা কমিশনের। দিল্লি হস্টেল বিপর্যয়, আত্মসমর্পণের পর গ্রেপ্তার মেসের মালিক শুভম ত্যাগী। নেপাল ক্ষয়ক্ষতি মেটাতে লাগবে 72,000 কোটি। জল সংকট, বরাকে নিজেদের মধ্যে হাতাহাতি, পাক সেনার আহত 22। ভারতীয়দের দেশ ছাড়ার নিদান, ট্রাম্প প্রশাসনের বিজ্ঞাপন ঘিরে বিতর্ক তুঙ্গে। চীনে পণ্যবাহী জাহাজে আগুন, মৃত্যু 25 জনের। পাকিস্তানি ক্রিকেটারদের অভিবাসী ভেবে ব্রিটেনে বিক্ষোভ, তীব্র চাঞ্চল্য। ব্রিক্সে যোগ দিচ্ছে না প্রধানমন্ত্রী তারেক। এবারে খেলার খবর। রশিদ বিষ্ণুকে নিয়েই রবিবার জর্ডন যাচ্ছে লাল হলুদ ব্রিগেড। সুপার সিক্সের প্রথম ম্যাচেই ড্রাই ইস্ট বেঙ্গলের। অস্কারদের গুরুত্ব দেওয়া অর্থহীন, ব্রোঞ্জোর পোস্টে তীব্র বিতর্ক। ফের আইপিএল চেয়ারম্যান হচ্ছেন অরুণ ধুমাল। এশিয়া কাপের ফাইনালের জন্য প্রস্তুত ভারত, জানালেন দীপ্তি। আদালতে খারিজ ভিনেসের আর্জি, নেটে ছন্দে বুমরা। খেতাবি লড়াইয়ে মুখোমুখি সাবালেঙ্কা ও রিবাকিনা। শুনলেন বর্তমান পত্রিকার শিরোনাম। এবারে আনন্দবাজার পত্রিকার শিরোনাম।

মোদি পুতিন বৈঠকে কথা হলো জ্বালানি নিয়ে, আলোচনায় ইরানি প্রেসিডেন্টের সঙ্গেও, ব্রিক্স সম্মেলনের আগে বার্তা ট্রাম্পকে। রবিবার সকাল থেকে ব্লু লাইনে ভাঙা পথে চলবে মেট্রো, সন্ধ্যা পর্যন্ত টালিগঞ্জ থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ পরিষেবা। তারাতলা কাণ্ডে আরও একজন গ্রেফতার, পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ভূমিকা খতিয়ে দেখছে লালবাজার। প্লাস্টিকে মুড়ে অস্বাস্থ্যকর ভাবে সংরক্ষণ, সুজিতের ল্যাকডাউনের রেস্তোরাঁয় হানা দিয়ে 70 কেজি মাংস ফেলল খাদ্য সুরক্ষা দপ্তর। কলকাতায় বসে ক্রিকেট ম্যাচের বেটিং

পূর্ব যাদবপুরে ফাঁস বেআইনি অনলাইন জুয়ার কারবার, গ্রেফতার ঝাড়খণ্ডের চার। রাজাবাজার বেলেঘাট অঞ্চলে বেআইনি বহুতলের রমরমা দুর্নীতির শিকড় খোঁজার ভার সিবিআইকে দিল হাইকোর্ট। ধীরেন্দ্রের ছবি পোড়ানোয় কংগ্রেস নেতার গ্রেফতারিতে ফ্যাসিবাদ দেখছেন শুভঙ্কর, অম্বিকেশ শিলাদিত্য মনে পড়ছে সুজনের। ট্রু কলারে এবি কমিটি মেম্বার তৃণমূল নেতা দেবরাজ মামলায় সরকারি আইনজীবীকে হুমকি, বাগুইয়াটি থানায় অভিযোগ। ব্যবসায়ী হত্যাকাণ্ড, লালবাজারে জিজ্ঞাসাবাদের পর ট্রাফিক সার্জেন্ট সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার ঝাড়খণ্ড পুলিশের। মীমাংসা হলো না বাগবাজারের পুজো ঘিরে অনিশ্চয়তা চলছে। ঘুমের মধ্যে ঘরে আগুন, নিমতাইপুরে মৃত প্রবীণ দম্পতি। নেতাজি ভবন স্টেশনে আরপিএফের সঙ্গে মারামারি দুই মত্ত যাত্রীর। খুলে গেল গুরু দোমার লেক, ছাড়পত্র দিচ্ছে সিকিমের প্রশাসন, পুজোর মৌসুমে খুশি পর্যটকেরা। মোদি পুতিন বৈঠকে কথা হলো জ্বালানি নিয়ে, আলোচনা ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ও ব্রিক্স সম্মেলনের আগে বার্তা ট্রাম্পকে। আলোচনার পরে সংঘাতে ইতি টানতে পুতিনকে বার্তা মোদির, গাড়ি কূটনীতি দিল্লিতেও, কথা বাণিজ্য জ্বালানি প্রতিরক্ষা নিয়ে। দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরণের আগে জঙ্গিরা বিস্ফোরক পরীক্ষা করে আল ফালহার ক্যাম্পাস অরাবলিতে এনআইএ। টানা বৃষ্টিতে বিপদ বাড়ছে বিহারের, বন্যা প্লাবিত রাজ্যের 15 জেলা, 46 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত, ফুসছে নদীগুলি। মোদির সঙ্গে পুতিনের বৈঠক কি? Su-57 যুদ্ধ বিমান চুক্তি চূড়ান্ত হবে, তালিকায় সুপার সুখই পন্ট সার ক্ষেপণাস্ত্র ও। 3 দিনের সফরে ভারতে রুশ প্রেসিডেন্ট পুতিন, শুক্রে মোদির বৈঠক মোদির সঙ্গে, ব্রিক্সের আগে ইতিবাচক বার্তা প্রধানমন্ত্রীর।

অনুশীলনে নেমেই বৈভবকে কঠিন পরীক্ষার মুখে ফেললেন বুমরাহ। পার পেলেন না শ্রেয়স রেও, পিঠে চোট পেয়ে চিন্তা বাড়ালেন ঈশান। পাকিস্তানের ক্রিকেটের পতনের জন্য দায়ী ইমরান খান ভারতের উদাহরণ টেনে জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রীকে তোপ প্রাক্তন কোচের। চার ঘন্টা ধরে ইমাম রিজওয়ানকে জেরা তদন্তকারী সংস্থার পরীক্ষা করা হবে দুই পাক ক্রিকেটারের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য। শুনলেন সংবাদ শিরোনাম। এবারে আবহাওয়া বার্তা। আজ জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 থেকে 34 এবং 25 থেকে 26 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ পূর্ব দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 4 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 97 এবং 60% হতে পারে।

ভক্তিসুধা অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন অমর প্রসাদ চট্টোপাধ্যায়ের কণ্ঠে ভক্তিমূলক গান আকাশবাণীর কৈল শহর। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 7:24 হয়ে 59 সেকেন্ড। এখন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং এরপরে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং কক্সবাজার সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হতে চলেছে। ভারতের সভাপতিত্বে 2026 ব্রিক্স শিখর সম্মেলনের মূল ভাবনা সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থিতিশীলতার জন্য নির্মাণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্স সম্মেলনে পৌরোহিত্যের পাশাপাশি বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। প্রধানমন্ত্রী মোদী বিশ্ব বাণিজ্যের কল্যাণে নিরাপদ সমুদ্রপথ, মুক্ত সরবরাহ এবং নাবিক ও নৌযাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। সরকার

0: প্রধানমন্ত্রী আবাস যোজনায় শহরাঞ্চলীয় প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের জন্য 18,77,000 বাড়ি তৈরির বিষয়টি অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী কিষাণ মানধান যোজনা PMKMY আজ 7 বছর পূর্ণ করল। জুনিয়র হকি এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে আজ ভারতীয় মহিলা দল দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। পুরুষ দল ইতিমধ্যে ফাইনালে উঠেছে। আসছে বিস্তারিত খবরে। অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনে আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হতে চলেছে। দুদিনের এই বিরাট সম্মেলনে ব্রাজিল, চীন, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরশাহি এই 11টি প্রধান বিকাশশীল অর্থনীতির দেশ নিজেদের মধ্যে মতবিনিময় করবেন। উল্লেখ্য, এই 11টি দেশ নিয়ে গঠিত হয়েছে ব্রিক্স। এই সহযোগী দেশগুলি হল বেলারুশ, কিউবা, বলিভিয়া, কাজাকস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, থাইল্যান্ড, উগান্ডা, উজবেকিস্তান এবং ভিয়েতনাম। উচ্চ পর্যায়ের এই সম্মেলনে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির নেতারা বিশ্ব প্রশাসন, বহুপাক্ষিকতা, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, খাদ্য, জ্বালানি নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা, বিপর্যয় মোকাবিলা এবং গুরুত্বপূর্ণ সরবরাহ শৃঙ্খল নিয়ে আলাপ আলোচনা করবেন। ভারতের সভাপতিত্বে 2026-এর ব্রিক্স শীর্ষ সম্মেলনের মূল ভাবনা সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থিতিশীলতার জন্য নির্মাণ। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা, মিশরের রাষ্ট্রপতি আব্দা ফাতাল আল সিসি, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেসকিয়ান, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবেই আহমেদ আলী এবং আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান উপস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনে পৌরোহিত্য করবেন। ব্রাজিলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছেন সেদেশের বিদেশমন্ত্রী মাউরো ভিয়েরা। সৌদি আরবের বিদেশমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহান আল সৌদও সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনের সূচনায় প্রথম অধিবেশনে ব্রিক্স গোষ্ঠীভুক্ত সদস্য দেশগুলির নেতারা অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক প্রশাসন এবং বহুপাক্ষিকতার শক্তিশালীকরণ শীর্ষক রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেবেন। একই সঙ্গে নেতারা ভারত মণ্ডপমে ভারত ইনোভেটস প্রদর্শনী পরিদর্শন করবেন। এরপর তারা যৌথভাবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী মোদীর আয়োজনে হবে নৈশভোজ। শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদী আজ ব্রিক্সের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। চীনের রাষ্ট্রপতি, আবুধাবির যুবরাজ, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং ভিয়েতনামের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলবেন তিনি। আগামীকাল প্রধানমন্ত্রী মোদী ব্রিক্সের অংশীদার দেশগুলির নেতা এবং আমন্ত্রিত দেশগুলির প্রতিনিধিদের স্বাগত জানাবেন, যোগ দেবেন সম্মেলনের বিভিন্ন অধিবেশনে। এদিকে অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনে যোগ দিতে একাধিক দেশের রাষ্ট্রনেতারা ভারতে পৌঁছচ্ছেন। ব্রিক্স সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সকালে দিল্লি যাচ্ছেন। কলকাতা থেকে দিল্লি পৌঁছে তিনি অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভারত মণ্ডপমে প্রস্তাবিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেসকিয়ান এবং রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে শ্রী মোদী দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেছেন। রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, জ্বালানি, মহাকাশ, দক্ষতা ও কর্মী বিনিময় এবং মানুষে মানুষে যোগাযোগের মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে তারা আলাপ আলোচনা করেন। বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা দিক নিয়ে মতবিনিময় করেছেন। এর মধ্যে পশ্চিম এশিয়া এবং কৃষ্ণসাগর অঞ্চলে সংঘাতের বিষয়টিও ছিল। প্রধানমন্ত্রী মোদী ফের বলেন, সংঘাত নিরসনের একমাত্র পথ হল আলোচনা ও কূটনীতি। দুই নেতা ভারত রাশিয়ার মধ্যে বিশেষ ও অগ্রাধিকারমূলক কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার লক্ষ্যে সম্মত হন। অন্যদিকে রাষ্ট্রপতি পুতিন 24তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মস্কো সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। গত সন্ধ্যায় ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেসকিয়ানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদী পুনরায় জোর দিয়ে বলেন, আলোচনা ও কূটনীতির মাধ্যমে ভারত সমস্ত সমস্যা সমাধানের পক্ষপাতী। শ্রী মোদী আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা সুনিশ্চিত করার লক্ষ্যে বাণিজ্যের অধিকার সুরক্ষিত রাখা এবং নাবিকদের স্বার্থে নৌচলাচলের স্বাধীনতার উপর জোর দেন। প্রধানমন্ত্রী রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বহুপাক্ষিকতা এবং রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ সহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির সংস্কারের উপর বৈঠকে জোর দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব বাণিজ্যের কল্যাণে নিরাপদ সমুদ্রপথ ও মুক্ত সরবরাহ এবং নাবিক ও নৌযাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। বাণিজ্যিক বাধা দূর করে ব্যবসায়িক সুযোগ বৃদ্ধির লক্ষ্যে সহযোগিতা বাড়িয়ে তোলার জন্য ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির কাছে আবেদন জানান তিনি। গত সন্ধ্যায় নতুন দিল্লির ভারত মণ্ডপমে ব্রিক্স বিজনেস ফোরামের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ভারত বরাবরই অবাধ সামুদ্রিক যাতায়াত এবং নৌযাত্রীদের নিরাপত্তার পক্ষে সওয়াল করে এসেছে।
1: ग्लोबल ट्रेड तभी आगे बढ़ सकता है जब सी लेन सिक्योर हो, सप्लाई

0: ओपन हो और सी फेरर सेफ हो, और इसलिए भारत फ्रीडम ऑफ नेविगेशन और सी फेरर्स की सेफ्टी का दृढ़ समर्थक है।
1: ক্রমবর্ধমান বাণিজ্যিক নিষেধাজ্ঞার উল্লেখ করে শ্রী মোদী বলেন, ভারত অর্থনৈতিক সেতু বন্ধনে আগ্রহী। তিনি মেক ইন ইন্ডিয়া, ইনোভেট উইথ ইন্ডিয়া এবং স্কেল ফর দ্য ওয়ার্ল্ড এর জন্য আহ্বান জানিয়েছেন।
0: आज जब दुनिया में ट्रेड बैरियर्स बढ़ रहे हैं, भारत इकोनॉमिक ब्रिजेज बना रहा है। 2014 के बाद से हमने दुनिया के करीब 40 कंट्रीज के साथ फ्री ट्रेड एग्रीमेंट्स किए हैं। इसमें भी हमारी अप्रोच यही है कि बैरियर्स को कम करना और बिजनेसेस के लिए अवसर बढ़ाना।
1: অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের প্রেক্ষিতে আজ দিল্লি জাতীয় রাজধানী ও সংলগ্ন অঞ্চলে যান চলাচলের ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় গাড়ির প্রবেশ বন্ধ, গাড়ি ঘুরিয়ে দেওয়া বা নিয়ন্ত্রণ করা হবে। সকাল 9:30 থেকে রাত 9টা পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে। সৌদি আরব জানিয়েছে, ড্রোন হামলার একদিন পর দেশের গুরুত্বপূর্ণ ইস্ট ওয়েস্ট তেল পাইপলাইন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সে দেশের জ্বালানি মন্ত্রক জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এই সিদ্ধান্ত। ইরান, আমেরিকা ও ইসরায়েলের মধ্যে চলতি সংঘাতের জেরে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ার পর সৌদি আরবে তেল রপ্তানি অব্যাহত রাখতে ইস্ট ওয়েস্ট পাইপলাইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সৌদি জানিয়েছে, ইরাক থেকে আসা কয়েকটি ড্রোনের মাধ্যমে এই হামলা চালানো হয়। ইরাক সরকার হামলার নিন্দা করে তদন্তের নির্দেশ দিয়েছে। এদিকে ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা মুকা বন্দর এবং বাবেল মান্দেব প্রণালীর কৌশলগত গুরুত্বপূর্ণ পেরিম দ্বীপ দখল করেছে বলে খবর। লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত এই প্রণালীকে কেন্দ্র করে পশ্চিম এশিয়া চলতি সংঘাতে নতুন একটি দিক তৈরি হয়েছে। এই প্রণালীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলে ইরানের অবস্থান আরও শক্তিশালী হতে পারে বলে মনে করা হচ্ছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় শহরাঞ্চলীয় প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের জন্য 18,77,000 বাড়ি তৈরির বিষয়টি অনুমোদন করেছে। নতুন দিল্লিতে গত বৃহস্পতিবার কেন্দ্রীয় বরাদ্দ ও নজরদারি কমিটির নবম বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে যে 6টি রাজ্যে বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়েছে সেগুলি হল অসম, বিহার, গুজরাট, তেলেঙ্গানা, ত্রিপুরা ও উত্তরপ্রদেশ। এই সিদ্ধান্তের ফলে শহরাঞ্চলে সকলের জন্য আবাসন প্রকল্প রূপায়ণের পথ আরও এক ধাপ প্রশস্ত হল। প্রধানমন্ত্রী কিষাণ মানধান যোজনা PMKMY আজ 7 বছর পূর্ণ করল। দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বার্ধক্যে আর্থিক ও সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করতে সরকার এই পেনশন প্রকল্প চালু করে। এর অধীনে যাদের জমি আছে এমন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের 60 বছর বয়স থেকে মাসে ন্যূনতম 3,000 টাকা করে পেনশন দেওয়া হয়ে থাকে। আফ্রিকার দেশ কঙ্গোয় ইবোলা 7টি প্রদেশে ছড়িয়ে পড়েছে। সরকারের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী 6,942 জন এই রোগে আক্রান্ত হওয়ার খবর মিলেছে, মৃত্যু হয়েছে 3,300 জনের বেশি। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ উপকূলীয় অন্ধ্রপ্রদেশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি কমলা সতর্কতা জারি করেছে। উত্তরাখণ্ড, গুজরাট, গোয়া, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও ছত্তিশগড়েও ভারী বৃষ্টি হতে পারে। ওড়িশা, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে IMD। এদিকে ভারী বৃষ্টি ও বাঁধ থেকে জল ছাড়ার জেরে উত্তরপ্রদেশে অন্তত 25টি জেলা বন্যা কবলিত। এখনও পর্যন্ত 21,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। জুনিয়র হকি এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে আজ ভারতীয় মহিলা দল মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া। চীনের মকিতে ভারতীয় সময় সকাল 9:45 খেলা শুরু। কোয়ার্টার ফাইনালে পাকিস্তানকে 19-0 গোলে হারিয়ে শেষ চারে উঠেছে ভারত। গ্রুপ পর্বে 3টি জয় ও 1টি ড্র করে 10 পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল তারা। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে আয়োজক দেশ চীন ও জাপান। এদিকে ভারতের পুরুষ দল গতকাল মালয়েশিয়াকে 3-1 গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্স সম্মেলনে পৌরোহিত্যের পাশাপাশি বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় শহরাঞ্চলীয় প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের জন্য 18,77,000 বাড়ি তৈরির বিষয়টি অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী কিষাণ মানধান যোজনা আজ 7 বছর পূর্ণ করল। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি মনীষা কর্মকার। দুদিনব্যাপী 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলন আজ থেকে নয়াদিল্লির ভারত মণ্ডপে শুরু হচ্ছে। এই সম্মেলনে সভাপতিত্ব করবে ভারত। 2026 সালে ভারতের ব্রিক্স সভাপতিত্বের মূল ভাবনা সংকট মোকাবেলার সক্ষমতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্বের জন্য গঠন, উন্নয়ন, প্রযুক্তি, স্থায়িত্ব এবং দক্ষিণ বিশ্বের স্বার্থকে সামনে রেখে ব্রিক্সকে আরও কার্যকর ও সমাধানমুখী মঞ্চ হিসেবে গড়ে তোলায়।

ভারতের লক্ষ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ব্রিক্স দেশগুলি বিশ্বব্যাপী উদ্ভাবন ও সমাধানের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উঠে আসছে। গতকাল নয়াদিল্লির ভারত মণ্ডপে ব্রিক্স বিজনেস ফোরামের নেতৃবৃন্দের অধিবেশনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, বর্তমানে ব্রিক্স দেশগুলিতে বিশ্বের 50% জনসংখ্যা, 40% জিডিপি এবং 25%-এরও বেশি আন্তর্জাতিক বাণিজ্যের অংশীদারিত্ব রয়েছে। 18তম ব্রিক্স সম্মেলনের আগে গতকাল নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেসকিয়ান এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী মোদী জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে বহুপাক্ষিকতাকে শক্তিশালী করা সহ একগুচ্ছ বিষয় নিয়ে আলোচনা করেন। সমসাময়িক আন্তর্জাতিক বাস্তবতাকে প্রতিফলিত করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারের গুরুত্বের উপরও জোর দিয়েছেন। চতুর্থবারের মতো ব্রিক্সে সভাপতিত্ব করায় শ্রী গুতেরেস প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দন জানিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা নেশামুক্ত ও নতুন ত্রিপুরা গঠন করার লক্ষ্যে যুব সমাজকে আরও বেশি করে সমাজকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। আগরতলায় গতকাল NSRCCতে আয়োজিত রক্তদান শিবিরে তিনি এই আহ্বান জানান। শিবিরে 100 জন রক্তদান করেন। মুখ্যমন্ত্রী গতকাল NSRCCতে নেতাজি সুভাষচন্দ্র বসু ও স্বামী বিবেকানন্দের মর্মর মূর্তির আবরণ উন্মোচন করেন। বিভিন্ন জাতিগোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতিকে আরও মজবুত করতে রাজ্য সরকার কাজ করে চলেছে বলে জানিয়েছেন জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা। তেলিয়ামুড়ার উত্তর কৃষ্ণপুর পঞ্চায়েতের গুরগোবিন্দ ভক্ত বিনোদ সেবাশ্রম ও নাট মন্দিরে গতকাল আয়োজিত আন্তঃপ্রজন্ম মেলবন্ধন বিষয়ক আলোচনাচক্রের উদ্বোধন করে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় নিজস্ব কৃষ্টি সংস্কৃতি রক্ষার বর্তমান প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান। আগরতলার বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল পশ্চিম জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে এবং বিদ্যালয়ের সহযোগিতায় বর্ষামঙ্গল উৎসব 2026 অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। অনুষ্ঠানে তিনি প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বেশি মাত্রায় গাছের চারা লাগানোর আহ্বান জানান। এই উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে বসে আঁকো প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, গাছের চারা রোপণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। সারা দেশের সঙ্গে আজ রাজ্যেও এবছরের তৃতীয় জাতীয় লোক আদালত বসবে। রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সচিব বেদ প্রতিম দেববর্মা জানিয়েছেন, ত্রিপুরা হাইকোর্ট সহ রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত প্রাঙ্গণে লোক আদালত বসবে। রাজ্যভিত্তিক মহিলা ক্রিকেটে আজ 4টি কোয়ার্টার ফাইনাল ম্যাচ হবে। কোয়ার্টার ফাইনালে মোহনপুর খেলবে উদয়পুরের সঙ্গে, খোয়াই খেলবে তেলিয়ামুড়ার সঙ্গে, সদর খেলবে লংতারাই ভ্যালির সঙ্গে এবং বিশালগড় খেলবে শান্তির বাজারের সঙ্গে। বিজয়ী 4 দল আগামী 14 সেপ্টেম্বর সেমিফাইনালে খেলবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রশ্রীতি ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবলের গতকালকের খেলায় ফরওয়ার্ড ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ফরওয়ার্ড ক্লাব 3-1 গোলে রামকৃষ্ণ ক্লাবকে পরাজিত করে। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে গতকাল মোহনপুরে তুলাবাগান সিনথেটিক টার্ফ ফুটবল মাঠে পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক স্কুল স্পোর্টস মিট 2026-এর অনূর্ধ্ব 17 বালিকা বিভাগের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পশ্চিম ত্রিপুরার 3টি মহকুমা থেকে মোট 54 জন খেলোয়াড় এতে অংশ নেয়। প্রতিযোগিতা শেষে রাজ্যস্তরের প্রতিযোগিতার জন্য 17 জন খেলোয়াড়কে নিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা দল গঠন করা হয়। যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের 9টি জেলা কার্যালয়ের উদ্যোগে আগামী 15 থেকে 17 সেপ্টেম্বর কৈলাসহরে 9টি কলাক্ষেত্রে 3 দিনব্যাপী রাজ্যভিত্তিক স্পোর্টস থাংথাং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আকাশ আজ সাধারণত মেঘলা থাকবে। উত্তর ধলাই ও 9টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। রাজ্যের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 20.2 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55।

আকাশবাণী আগরতলা ককতমা পড়ব বিপূর্ণাদেব বর্মা ফিলচিচার ব্রিক্স কুচুক বেরামনি কুথুম লাইমংতিনি নিসিমি দিল্লি কতালনি ভারত মণ্ডপমো চেঙ্গানো সালনৈনি অ কুথুম লাইমানো ভারত তৈ দুলানো নৈ সাই নৈ চিতক বিশি ভারতনি ব্রিক্স তৈ দুলমুংনি ওয়ানসক মংবা গংখা বিল্ডিং ফর রিসাইলেন্স ইনোভেশনস কোপারেশনস এন্ড সাস্টেইনেবিলিটি হামক্রাই তাং সেপ্তাই হায়ুংনি হামক্রাইনি বস্কাঙ্গ তনি ব্রিক্স ন তৈ বচুক জাকতাই জঙ্গজাল ইয়াকাগ্রমা হায়াস নামতি সানানো ভারতনি নাহারমুং ফিলচিচার ব্রিক্স কুথুম লাইমংনি সকাং মিয়া দিল্লি কতালো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি রাশিয়ানী রাষ্ট্রবক্রক ভ্লাদিমির পুতিন ইরাননি রাষ্ট্রবক্রক মাসুদ পেজেসকিয়ান তৈ জাতিসংঘনি সেক্রেটারি জেনারেল আন্তোনিও গুতেরাস বাই বাবাইনিনি ককলাম সালাইকা মালাইমাবো মন্ত্রীবক্রক অজারক বাই জুদা জুদা নাংকুকমা দিখিল নতৈ ককলাম সালাইকা ব্রিক্সনি তৈদুল মুং ইয়াচাকমা বাই মচাং গুতেরাস ভারতনি মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদিন খা কাহাম ইয়াফারকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি সাকা ব্রিক্স হাকতরক হায়ুং গনাঙ্গী ইনোভেশনস তৈ জঙ্গজাল ইয়াকাগ্রমানি নাংকুকমা হায়াঙ্গী বাচাখা মিয়া দিল্লি কতালো ভারত মণ্ডপম ব্রিক্স বিজনেস ফোরাম অজারকনি কুথুম লাইমা ও কক নারকনানি থাঙ্গী মন্ত্রীবক্রক তৈব সাকা তাবুক ব্রিক্স হাকতরক হায়ুংনি রাও বাচি লুকুরক রাও ব্রৈচি ডিজিপি জিডিপি তাই রাও নৈ চি বানী কবাং হায়ুং বেরামনি বানিয়াও মানজাকমুং তঙ্গো ফেকমুং কারজাক তৈ কতাল ত্রিপুরা সামতি সানা নাহারৈ শিক্লা দফানো তৈব গবাংখাই হদা হামক্রাই রুগজাক সামুং বাই গদাল রানানি কবক মুং নারখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা মিয়া আগর তলাও এন এস আর সিসি নি থৈ রিমা শিবির ন চেঙ্গৈ কক নারকমা ও অ কবক মুং নারখা মন্ত্রী অক্রা মিয়া এন এস আর সিসি ও নেতাজি সুভাষ চন্দ্র বসু তৈ স্বামী বিবেকানন্দনি মাংথংনি রিনব ফিয়গৈ রেখা জুদা জুদা দফানি হুকুমো মুকুমোন তৈব ক্রাক খাইনাব হাস্তে হাপাং সাকথারৈ সামুং তাঙ্গৈ তঙ্গো হুনি সাকা ত্রিপুরাসা হামক্রাই মন্ত্রী বিকাশ দেব বর্মা তেলিয়ামুড়া উত্তর কৃষ্ণপুর পঞ্চায়েতনি গৌরব গোবিন্দ ভক্ত বিনোদ সেবাশ্রম তৈ নাট মান্ডপ মিয়া সংসাজাক পান্ডাব কক নারকনানি থাঙ্গৈ অকক্ন সাকাব পান্ডা বিধানসভানি চিফ হুইপ কল্যাণী সাহারাইব মাঞ্জাখা তিনি নিসিমি হাকতর বাইবাকসা হাস্তেও ব তাকলাই বিশিনি উলথাম বসং লোক আদালত চেঙ্গজাগানো মিয়া হাস্তে কেরং সেবানী আদং তাংক্রা দেব প্রতিম দেব বর্মা সাকা ত্রিপুরা হাইকোর্ট নখবই হাস্তেনি বেবা খাঙ্গর তাই বখাক্সতে দরবার নকনি নখলাও লোক আদালত সংসার জাগানো জরায়ু ক্যান্সারকা সুমাব কাহামান মারিমানখা ভারত বসং এইচ পি ভি টিকা অভিযাননি বিশিং তাবুকসক জরা হাকতর চার্চি রাসায়নিক বাং এইচ পি ভি টিকানি ডোজ রাজাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী নৈ সাই নৈ চিদক বিশিনি ফেব্রুয়ারি ও অ টিকারিমা অভিযান চেঙ্গেরিমানি সাকাম নাইখুংনি বখাক্তি সাজাখা কাইব্রি হাস্তে ও রাও রা টিকা রাজাখা ও হাস্তে রকংখা গুজরাট উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ তৈ মিজোরাম টিকারিমানি ইয়াগুলো সাকামনি জঙ্গজাল অংমা নুকজাখে সাকাম নগ নাগজাকনানি বাকি সাকাম কেন্দ্র ও দাম নৈচিব্রী সাকামনি সেব রোজাগৈ টঙ্গো আগরতলা বিদ্যাসাগর কুচুক রংনক নিনখলাও মিয়া সালথাং হাঙ্কর ককথুম তাই হুকুমু হাবানকনি যুগালি মুংবাই তাই রংনকনি চুবাচুবাই বর্ষা মঙ্গল তের নৈ সাই নৈচিদক পান্ডা যুগালি জাখা পান্ডানো চেঙ্গেরিখা সালথাং ত্রিপুরা হাঙ্কর পরিষদনি বার্জা মাঞ্জাক কাসকু অক্রা বিশ্বজিৎ শীল পান্ডা তংখর থিতি নারকনাব কবাংখাই বুফাং বসা কাইনানি কবক মুং নারক জাখা হাস্তে বেরেমনি ব্রীরকনি ক্রিকেট থংলাইমাবো তিনি কাইব্রী কোয়ার্টার ফাইনাল ম্যাচ এঙ্গানো কোয়ার্টার ফাইনালও মোহনপুর বাই উদয়পুর খুয়াই বাই তেলিয়ামুড়া সদর বাই লং ট্রাইভেলি তৈ বিশালগড় বাই শান্তির বাজার থংলাইয়ানো কপ্লাই বদল দল ব্রী অ তালনি চিব্রী শালমারি সেমিফাইনালও থঙ্গানো ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক চন্দ্র মুকুমু অরণি পুইলা ডিভিশন লীগ ফুটবল বাতাইলাইমাবো ফরওয়ার্ড ক্লাব কপ্লাইংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম সংসাজাক থংলাইমাবো ফরওয়ার্ড ক্লাব থামসা গোলনি ফেরবাই রামকৃষ্ণ ক্লাবন মেচেনখা তাবুক নবার্তিবারনি ককতুমা তিনি নখা মনাকজাক তঙ্গানো সালচি ধলাই উনকৌটি হাঙ্কর ফেরাঙ্কগৈ গবাং ওয়াতৈবাউই মানুহনৈ হজাকলাইখা নবার্তিবার নাইখুং তিনি সালনি তুংমারি তঙ্গানো সাকাও থামচিবা ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তিনি আইচুক বুখাগ খামানি তুংমারি তংমানি নৈচিদক দশমিক ডক ডিগ্রি সেলসিয়াস আইচুক দামবাতামৈ সতী থামচি জরা ওয়াতৈওয়াখা নৈচি দশমিক নৈ মিলিমিটার ককব্রকবাই ককতুমা পরিমুং তাবুক জরাতৈ অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই ইংগানো সানজা দামসিনি তামৈ সতী ব্রৈচিবাও

পর্যায়ক্রমে এতক্ষণ শুনছিলেন কলকাতা এবং আগরতলা কেন্দ্রের সংবাদ, আকাশবাণী কৈলাসহর। রবীন্দ্রসঙ্গীত, আজকের শিল্পী মনোজ এবং মনীষা।

মনোজ মনীষার দ্বৈত কণ্ঠে শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত আকাশবাণী কৈলাসহর। এখন সময় সকাল ৮টা, সম্প্রচারিত হচ্ছে দিল্লি এবং শিলং কেন্দ্রের সংবাদ।

কেন্দ্রের সংবাদ রিলে করে শোনানো হলো। এবারে আধুনিক গানের অনুষ্ঠান। আধুনিক গানের অনুষ্ঠানে এবারে শুনুন অগ্নিব বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে বাংলা আধুনিক গান।

শহরতলির ছোট্ট স্টেশন। সারাদিন কত ট্রেন আসে, কত ট্রেন যায়। হাজার লোকের ভিড়ে ময়লা ছেঁড়া শাড়ি পরা মাধবের মা সকলের কাছে জানতে চায় তার ছেলের খবর।

বিবিধ ভারতী অনুষ্ঠান সম্প্রচারিত হল মুম্বাই কেন্দ্র থেকে আকাশবাণী কৈলাসহর। আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

12:05 লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 12:30 মনের মতো গান, একটা হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্রের, বাংলা ছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি 1:05, 1:30 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 1:40 শুনবেন ভজন, 2 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে, যন্ত্রসঙ্গীত 2:15, 2:30 হিন্দি ছবির গান, 3 হিন্দি ও ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে, এরপর বিবিধ ভারতীয় অনুষ্ঠান সম্প্রচারিত হবে মুম্বাই কেন্দ্র থেকে, 6:00 ঘর গৃহস্থী, 6:30 কিষাণবাণী, 7:00 ককবরক অনুষ্ঠান, 7:45 ককবরক সংবাদ এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ সম্প্রচারিত হবে আগরতলা কেন্দ্র থেকে, 7:35 এবং 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে, 8:05 অনুষ্ঠান রামধনু, লোকগীতি 8:30, 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে, পুরনো বিভিন্ন হিন্দি ছবির গান শুনবেন চির নতুন অনুষ্ঠানে 9:15, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10:10 অতুল প্রসাদের গান, 10:20 বিশ্ববার্তা দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে, 10:30 আগামীকালের অনুষ্ঠান পরিচিতি, আবহাওয়ার বিজ্ঞপ্তি এবং আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

শুনলেন লোকগীতি, শিল্পী ছিলেন সাত্তকী। আকাশবাণী কৈলাসহর, এখন শুনুন মনের মতো গান।

সূত্র থেকে, আকাশবাণী কৈলাসহর। ছায়াগীতি অনুষ্ঠানে এখন শুনুন বাংলা ছবির গান, ছবি মিলন তিথি, শিল্পী কিশোর কুমার।

অজয় দাস এবং আরতি মুখোপাধ্যায়ের গাওয়া গান শুনলেন। শুনছেন মিলন তিথি ছবির গান। এবারের গানটির শিল্পী আশা ভোঁসলে।

গানখানি শুনলেন আশা ভোসলের কণ্ঠে, শুনলেন মিলন তিথি ছবির গান। এবারের ছবি জয় পরাজয়, গানটির শিল্পী আশা ভোসলে।

শুনলেন বাংলা ছবির গান ছায়াগীতি অনুষ্ঠানে আকাশবাণী কৈলাসহর। এখন সময় বেলা 1:29 সম্প্রচারিত হচ্ছে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রথমে বিশেষ বিশেষ খবর। অষ্টাদশ ব্রিক শিখর সম্মেলন আজ বিকেলে নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হতে চলেছে। ভারতের সভাপতিত্বে এই সম্মেলনে 11টি প্রধান বিকাশশীল দেশের নেতৃবৃন্দ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিকস সম্মেলনের ফাঁকে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সহ বেশ কয়েকটি দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। চীনের রাষ্ট্রপতি সি জিনপিং এর সঙ্গেও তিনি আজ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। 6 বছর বন্ধ থাকার পর চীনের ওয়াং ঝাও থেকে নতুন দিল্লি পর্যন্ত নিয়মিত যাত্রীবাহী বিমান পরিষেবা পুনরায় শুরু হবে। প্রধানমন্ত্রী কিষাণ মানধান যোজনা PMKMY এর আজ 7 বছর পূর্ণ হল। জুনিয়র হকি এশিয়া কাপে আজ ভারতীয় মহিলা দল দক্ষিণ কোরিয়াকে 5-1 গোলে হারিয়ে প্রতিযোগিতার ফাইনালে উঠেছে। এশিয়া কাপ মহিলা টি-20 ক্রিকেটের ফাইনালে আগামীকাল ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হবে। আসছে বিস্তারিত সংবাদে। অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন আজ বিকেলে নতুন দিল্লির ভারত মণ্ডপে শুরু হতে চলেছে। দুদিনের এই বিরাট সম্মেলনে ব্রাজিল, চীন, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরশাহী এই 11টি প্রধান বিকাশশীল অর্থনীতির দেশ নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। উল্লেখ্য, এই 11টি দেশ নিয়ে গঠিত হয়েছে ব্রিক্স। এর সহযোগী দেশগুলি হল বেলারুস, কিউবা, বলিভিয়া, কাজাকস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, থাইল্যান্ড, উগান্ডা, উজবেকিস্তান এবং ভিয়েতনাম। উচ্চ পর্যায়ের এই সম্মেলনে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির নেতারা বিশ্ব প্রশাসন, বহুপাক্ষিকতা, বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা, বিপর্যয় মোকাবিলা এবং গুরুত্বপূর্ণ সরবরাহ শৃঙ্খল নিয়ে আলাপ আলোচনা করবেন। ভারতের সভাপতিত্বে 2026-এর ব্রিক্স সম্মেলনের মূল ভাবনা সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থিতিশীলতার জন্য নির্মাণ। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, চীনের রাষ্ট্রপতি সি জিনপিং, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা, মিশরের রাষ্ট্রপতি আব্দুল ফাতা আল সিসি, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবেয়ান্তো, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেসকিয়ান, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী এবং আবিধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের উপস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনে পৌরোহিত্য করবেন। ব্রাজিলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছেন সেদেশের বিদেশমন্ত্রী মাওরো ভিয়েরা, সৌদি আরবের বিদেশমন্ত্রী যুবরাজ ফাইজাল বিন ফারহান আল সৌদাও সম্মেলনে যোগ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ব্রিক্স 2026 শিখর সম্মেলনের ফাঁকে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। দিল্লিতে বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করা হয়। বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন, সহযোগিতা, পরিকাঠামো, প্রযুক্তি, দক্ষতা বৃদ্ধি এবং জনগণের মধ্যে যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। এই বৈঠকে 2025 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহাসিক আদ্দিস আবাবা সফর প্রসঙ্গ ওঠে। প্রধানমন্ত্রী মোদী ব্রিক্স শিখর সম্মেলনে ইথিওপিয়ার যোগদানে সন্তোষ ব্যক্ত করেন। পরে শ্রী মোদী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গেও এক বৈঠকে মিলিত হন। তাদের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা এবং দুদেশের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্কের বিষয়ে কথা হয়। প্রধানমন্ত্রী মোদী আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালিদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ও ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এদিকে প্রধানমন্ত্রী মোদী আজ আরও কয়েকজন বিশ্বনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তাদের মধ্যে রয়েছেন চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর সঙ্গে কথা। সম্মেলনের সূচনায় প্রথম অধিবেশন ব্রিক্স গোষ্ঠীভুক্ত সদস্য দেশগুলির নেতারা অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক প্রশাসন এবং বহু পাক্ষিকতা শক্তিশালীকরণ শীর্ষক রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেবেন। একই সঙ্গে নেতারা ভারত মণ্ডপে ভারত ইনোভেটস প্রদর্শনী প্রদর্শন করবেন। এরপর তারা যৌথভাবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আয়োজনে হবে নৈশভোজ। এদিকে চীনের রাষ্ট্রপতি সি জিনপিং ব্রিক্স শিখর সম্মেলনে যোগ দিতে আজ নতুন দিল্লিতে পৌঁছেছেন। এছাড়াও ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুং, বিশ্ব স্বাস্থ্য সংগঠন হুয়ের মহানির্দেশক ডক্টর ট্রেডস আধানাম ঘেব্রেসুস এই সম্মেলনে যোগ দিতে আজ নতুন দিল্লি এসে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব বাণিজ্যের কল্যাণে নিরাপদ সমুদ্রপথ, মুক্ত সরবরাহ এবং নাবিক ও নৌযাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। বাণিজ্যিক বাধা দূর করে ব্যবসায়ী সুযোগ বৃদ্ধির লক্ষ্যে সহযোগিতা বাড়িয়ে তোলার জন্য ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর কাছে আবেদন জানান তিনি। গত সন্ধ্যায় নতুন দিল্লির ভারত মণ্ডপমে ব্রিক্স বিজনেস ফোরামে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ভারত বরাবরই অবাধ সামুদ্রিক যাতায়াত এবং নৌযাত্রীদের নিরাপত্তার পক্ষে সওয়াল করে এসেছে।

0: ग्लोबल ट्रेड तभी आगे बढ़ सकता है जब सी लेन सिक्योर हो, सप्लाई रूट ओपन हो और सी फेरर सेफ हो। और इसलिए भारत फ्रीडम ऑफ नेविगेशन और सी फेरर्स की सेफ्टी का दृढ़ समर्थक है।
1: छ বছর বন্ধ থাকার পর চীনের গুয়াংঝাও থেকে নতুন দিল্লি থেকে নিয়মিত যাত্রীবাহী বিমান পরিষেবা পুনরায় শুরু হবে। চীনের সাদান এয়ারলাইন সূত্রে এই খবর জানানো হয়েছে। 2020 সালে কোভিড মহামারীর সময় এই পরিষেবা বন্ধ হয়ে গেছিল। চীনের রাষ্ট্রপতি সি জিনপিং এর ব্রিক সম্মেলনে যোগ দিতে নতুন দিল্লি সফরের মাঝে এই ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, এবছরে মার্চ মাসে ভারতের ইন্ডিগো বিমান সংস্থা সাংহাই থেকে কলকাতার মধ্যে দৈনিক বিমান পরিষেবা চালু করেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা PMKMY আজ 7 বছর পূর্ণ করল। 2019 সালের আজকের দিন অর্থাৎ 12ই সেপ্টেম্বর এর সূচনা হয়। দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বার্ধক্য আর্থিক ও সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্র সরকার এই পেনশন প্রকল্প চালু করে। এই প্রকল্পের আওতায় যাদের জমি আছে এমন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের 7 বছর বয়স থেকে মাসে ন্যূনতম 3,000 টাকা করে পেনশন দেওয়া হয়ে থাকে। সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় শহরাঞ্চলে প্রকল্পে দ্বিতীয় পর্যায়ের 18,77,000 বাড়ি তৈরির বিষয়টি অনুমোদন করেছে। নতুন দিল্লিতে গত বৃহস্পতিবার কেন্দ্রীয় বরাদ্দ ও নজরদারি কমিটির নবম বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে পৌরোহিত্য করেন আবাসন ও শহরাঞ্চল মন্ত্রকের নগরোন্নয়ন দপ্তরের সচিব সত্যেন্দ্র সিং। এই সিদ্ধান্তের ফলে শহরাঞ্চলে সকলের জন্য আবাসন প্রকল্প রূপায়ণের পথ আরও একথা প্রশস্ত হল। সৌদি আরব জানিয়েছে ড্রোন হামলার একদিন পর দেশের গুরুত্বপূর্ণ ইস্ট ওয়েস্ট তেল পাইপলাইন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সেদেশের জ্বালানি মন্ত্রক জানিয়েছে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত। ইরান, আমেরিকা ও ইসরায়েলের মধ্যে চলতি সংঘাতের জেরে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ার পর সৌদি আরবে তেল রপ্তানি অব্যাহত রাখতে ইস্ট ওয়েস্ট পাইপলাইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সৌদি জানিয়েছে ইরাক থেকে আসা কয়েকটি ড্রোনের মাধ্যমে এই হামলা চালানো হয়। ইরাক সরকার হামলার নিন্দা করে তদন্তের নির্দেশ দিয়েছে। এদিকে ইয়েমেনের হুথিরা মুকা বন্দর এবং বাব এল মান্দে প্রণালীর গুরুত্বপূর্ণ পেরিম দ্বীপ দখল করেছে। লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত এই প্রণালীকে কেন্দ্র করে পশ্চিম এশিয়ায় চলতি সংঘাতে নতুন একটি দিক তৈরি হয়েছে। এইচপিভি সংক্রমণ এবং এ সংক্রান্ত ক্যান্সার প্রতিরোধী 80 লক্ষ হিউম্যান প্যাপিলোম ভাইরাস বা এইচপিভি টিকা দিয়ে ভারত এক উল্লেখযোগ্য মাইলফলক স্পর্শ করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে গত ফেব্রুয়ারি মাসে জাতীয় স্তরে এইচপিভি টিকাকরণ চালু হয়। উল্লেখ্য, সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে সরকার দেশব্যাপী 14 বছর বয়সে কিশোরীদের মা বাবার অনুমতি সাপেক্ষে সম্পূর্ণ বিনামূল্যে এইচপিভি টিকাকরণের কর্মসূচি গ্রহণ করেছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ শ্রী গুরু গ্রন্থ সাহেবের প্রকাশ পর্ব উপলক্ষে শিখ সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী সিং বলেন, শিখ গুরু গ্রন্থ সাহেবের শিক্ষা মানবজাতিকে সত্য, সেবা, সমতা, সহমর্মিতা ও সম্প্রীতির পথে পরিচালিত করে। এর গভীর বাণী পারস্পরিক সদিচ্ছা, শ্রদ্ধা ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে সমাজকে অনুপ্রাণিত করে বলেও তিনি জানান। ভারী বৃষ্টি ও বাঁধ থেকে জল ছাড়া জেরে উত্তরপ্রদেশের অন্তত 25টি জেলা বন্যা কবলিত। পরিস্থিতি মোকাবেলায় ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। এখনও পর্যন্ত মোট প্রায় 21,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। প্রায় 3,000 মানুষ বর্তমানে ত্রাণ শিবিরে রয়েছেন। দক্ষিণ কোরিয়াকে 5-1 গোলে হারিয়ে ভারত মহিলাদের জুনিয়র এশিয়া কাপ হকি ফাইনালে উঠেছে। চীনের মুখিতে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ভারতের সুপ্রিয়া হ্যাট্রিক করেন। মধু শিকদার এবং সুখবীর কাউর একটি করে গোল করেন। দ্বিতীয় সেমিফাইনালে চীন এবং জাপানের খেলার বিজেতা দলের সঙ্গে ভারত সেমিফাইনালে মুখোমুখি হবে। কোয়ার্টার ফাইনালে 19-0 গোলে পাকিস্তানকে হারিয়ে ভারত সেমিফাইনালে উঠেছে। এশিয়া কাপ মহিলা টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে আগামীকাল দুবাইয়ে ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। গতরাতে পাকিস্তানকে 4 উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় শ্রীলঙ্কা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। অষ্টাদশ ব্রিক শিখর সম্মেলন আজ বিকেলে নতুন দিল্লির ভারত মণ্ডপে শুরু হতে চলেছে। ভারতের সভাপতিত্বে এই সম্মেলনে 11টি প্রধান বিকাশশীল দেশের নেতৃবৃন্দ বিভিন্ন বিষয়ে মত বিনিময় করবেন। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা PMKMY এর আজ 7 বছর পূর্ণ হল। এশিয়া কাপ মহিলা টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে আগামীকাল ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হবে। খবর এখনকার মতো এই পর্যন্ত। এর পরের খবর স্থানীয় সংবাদ। বাংলা সংবাদ।

শুনলেন লঘু সুরে যন্ত্রসঙ্গীত। মাউথ অর্গানে শিল্পী ছিলেন প্রিমাংশু চট্টোপাধ্যায়। আকাশবাণী কৈলাসহর। এখন শুনুন হিন্দি ছবির গান, ছবি চাহত।

শুনছেন হিন্দি ছবির গান ছবি চাহত। এবারের গান অনুরাধা পড়োয়াল ও নীতিন মুকেশের কণ্ঠে।

এতক্ষণ মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হলো আকাশ পানিগোলা শহর। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের এই অধিবেশনের শান্তি অনুষ্ঠান সূচি। সন্ধ্যে ছটায় খড়গৃহস্থিতে প্রথমে শুনুন কেশবপাদের সাথে সাক্ষাৎকার, এবং 6:30 কিষাণ বাণীতে রয়েছে কৃষি আলোচনা। 7টায় আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবুরুক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:45 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবুরুক সংবাদ, এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। 8:05 শুনবেন রকমারি গানের অনুষ্ঠান রামধুনু। 8:30 শুনবেন লোকগীতি। শিল্পী খেজমত ফকির। 8:30 লোকগীতিতে রয়েছে এবং মনসুর ফকির। নটায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন পুরনো দিনের হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিরনতুন। 9:30 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে দরবারি কানাড়ার আগে খেয়াল শুনবেন শিল্পী পণ্ডিত রামকুমার মল্লিক এবং সুমিত কুমার মল্লিক। 10টায় কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন অতুল প্রসাদের গান শিল্পী অরিনা ভৌমিক। 10:20 বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আজকের অধিবেশনের শান্তি অনুষ্ঠান সূচি।

0: নমস্কার দাদা, আপনার নামটা কইবা?
1: দিলীপ নাথ।
0: আচ্ছা, আপনার কতদিন ধরে কৃষির লোকে যুক্ত আছেন?
1: ধরেন 25-26 বছর।
0: আপনার কাছ থেকে আজকে আমি জানবো আপনার যেটা আপনার ভালো লাগে আপনি এটা সম্পর্কেই আমার কাছে আজকে কইবা, বাস্তু সম্পর্কেও কইতে পারেন বা এই ধানটা করতে গেলে প্রথমেই তো জমি, যে কোনো ফলনে তো জমি আগে, আর আপনি একটু কইবা যে জমিটা কিরকম ভাবে তৈরি করছেন?
1: জমিটা তো রবিবার উপযুক্ত হয়ে গেল।
0: এই যে চাষটা যে দিবা, এইটা প্রথম অবস্থায় যখন চাটা দেন তখন কোন ইয়ে ছাড়া, এই
1: আমি ইউরিয়া পর্যন্ত দিই না জমিনে।
0: আচ্ছা, তো মাটিটা, ধানের যে মাটি, ধানের মাটিটা কিরকম হইলে আপনারা মনে করেন যখন আলি রাগানির সময় হয়েছে?
1: ধানের মাটিটা যখন পাওয়ার দেয়াল হইব, যখন ঘাস টাস থাকে যে এইটি সব পচে যাইব, পচে গেলে মাটিটা একটু কালোটি কালার ধরিয়ে আইব, ধরিয়ে আইব তখন বুঝে যাবে যে জমিটা রেডি হয়ে গেছে।
0: আচ্ছা, তো তখন তো আলি আইনা রোপণ করবা, কিন্তু আলিটা আপনি তো বিশ্রাটা আলাদা করতে হয়?
1: আলি বিশ্রা আলাদা করিয়া আলি আগে পালাইয়া রাখছে।
0: পালাইয়া রাখছেন।

0: কতদিনের আগে আপনি জমিতে রোপণ করবা?
1: ধরেন 20-30 দিনের মধ্যেই।
0: আচ্ছা, আলিটা?
1: আলিটা
0: তো আলি পিসরা কিরকম ভাবে করবা?
1: আপনার
0: 3.5 কানি জমিতে কতটুক বীজ লাগছে?
1: 3.5 ফুরা খানিতে 1 ফুরা 1 ফুরা হরিয়া ফালাই আমরা হিসাবে, কিন্তু লাগে না, এর মধ্যে থাকে যায় অল্প।
0: তো এটা কি আপনি এসআরআই করবানি না?
1: না, এসআরআই নেই,
0: স্বর্ণমসুরি। আচ্ছা, এইবার আপনার ধান যে আপনার হালি বীজটা যে হালি রোপণ করবা, হালিটা মানে কতদিনের মধ্যে শেষ করতে লাগবো রোপণ করা?

0: শর্মা
1: শর্মামশলি। তো এইবার
0: আপনার ব্লকে ফার্স্টে আসছিল, ব্লকের বিসি।
1: হ্যাঁ, এটা খুব এই চালটা বাজারেও খুব
0: বাজারে চলে।
1: হ্যাঁ,
0: আপনার দিকে প্রায় একই যাচ্ছে
1: স্বর্ণমশুরি। আচ্ছা, এইবার আপনার ধান যে আপনার হালি বিশ্রাট যে হালি রোপণ করবা, হালিটা মানে কতদিনের মধ্যে শেষ করতে লাগবে রোপণ করা?
0: যদি জায়গা রেডি না হয় তাহলে দেড় মাস পর্যন্ত রইলে
1: হইব। তো অক্ষণে তো আমরা শ্রাবণ চলে, অক্ষণ থেকে লাগানি আরম্ভ করবানি?
0: না, আমরা তো ওইদিকে লাগানি শেষ,
1: লাগানি শেষ হয়েছে। তো কতদিন হইব আপনার লাগাইছেন যে?
0: তো সাতটা দিন হইব, লাগানি শেষ হয়ে গেছে।
1: আচ্ছা, তো ধরুন আলিটা বিশ দিনের,
0: বিশ দিনের তাকে আমি লাগানি আরম্ভ করছি। ধরেন লাগাই থেকে আরো তিন চার দিন বেশি গেছে, যদি আরো বেশি হয়ে যাইতো গেলেও লাগানি গেল না।
1: আচ্ছা, বেশি হইলে আপনার এখন পঁচিশ দিনের বয়স
0: লাগাইছি আমি।
1: আচ্ছা, পঁচিশ দিন বয়স চলে। আচ্ছা, এইবার যে লাগাইছেন এটার ফলনটা মানে পরিণত গাছটা পরিণত হইতে কেমন দিন লাগবে?
0: গাছটা পরিণত ওই আর ধানটা উঠতে গেলে আমার যেমন এক্ষণে শ্রাবণ মাসে লাগাইছি, কার্তিক মাসের লাস্টের দিকে ধানটা,
1: শ্রাবণ ভাদ্র আশ্বিন
0: কার্তিক মাসের লাস্টের দিকে ধানটা পাঠিয়ে দিব।
1: আচ্ছা,
0: যদি মানে প্রথম দিকে তো ধান কাটা পড়বো।
1: আচ্ছা, তে তো আমার হাতে অখনো আপনার চাইতে গা
0: ভাদ্র
1: তিন তিন মাস
0: তিন মাস
1: তিন মাস পুরা রয়ে গেল। এই তিন মাস তো জমির মধ্যে আপনার যত্ন করতে লাগবে।
0: যত্ন করতে লাগবে, এটা তো ঘাস উঠবো, ঘাসটি মারিয়ে দিতে লাগবো।
1: তো কত কতবার এই যে তিন মাসের মধ্যে কয়বার ঘাস বাঁচাই দিতে লাগবে?
0: ঘাস একবার বাঁচলেই হয়,
1: আর
0: সবে বাঁচতেও লাগে না। ওখানে তো নতুন সিস্টেম আছে, বালির মধ্যে মিশে আর এই ঘাসের ঔষধ দিলে এলে হয়, রোয়ার পরে
1: বালির মধ্যে
0: বালির মধ্যে ঔষধটা মিশে গিয়া খানিতে একশো গ্রাম বালিটা বাইন করিয়া দিলে এলে গাছ হয় না।
1: এটা আপনার গাছের ক্ষতি করতো না?
0: এটা গাছের ক্ষতি করতো না, তবে জায়গার ক্ষতি কিছু করে।
1: আচ্ছা,
0: জায়গার ক্ষতি করে
1: মানে ধানের গাছের কোনো ক্ষতি?
0: ধানের গাছের কোনো ক্ষতি।
1: আচ্ছা, তো আপনি কি ওই পদ্ধতিটা?
0: ওই পদ্ধতি করছি, কারণ আমরা তো ধানের সাথে বাস্তু আছে, সময় পাই না এই তিনখানি সাড়ে তিনখানি জায়গা বাস দেওয়ার। আর এখন কাজের মানুষ আনলে দশটার সময় আসবো, পাঁচটার সময় যাইবো, পাঁচশো টাকা। তো এই হাজিরা দিয়ারই আমার
1: ভালো একটা ইয়ে। আচ্ছা, তো এইবার হলো আপনার এটার কি মাঝখানে দিয়া আপনার জল বাইরুনির ব্যবস্থা রাখবানি? ওই যে লাগানির আলি বিশ্রা মানে মূল জমিতে,
0: মূল জমিতে তো জল ছাড়তে লাগবো, বেশি জল হইলে পরে ছাড়তে লাগবো।
1: তার মানে মাঝখানে আপনার ড্রেনি ব্যবস্থা আছে?
0: না, ড্রেন ছোট ছোট জমির মধ্যে জল যাইবার রাস্তা আছে।
1: আচ্ছা,
0: একটা থেকে আরেকটা যাইবো, একটা থেকে আরেকটা যাইবো, এরকম নিজ দিকে নামবো জায়গা।
1: কিন্তু জল বাইরুনির একটা রাস্তা আপনি রাখছেন। তো মোটামুটি আপনার এই যে তিন মাসের মধ্যে যখন আপনার ঘাসটা ঘাসের ইয়েটা আপনি ওষুধ দিয়ে মারি দিলা, এরপরে আইলো রূপ পোকা, কারণ তিন মাসের মধ্যে তো বিভিন্ন রূপ পোকায় ধরতে পারে।
0: আইলে তখন কি রোগ দেখতে লাগবো?
1: আচ্ছা, তো ধানে এমনিতে কি কি রোগ আছে?
0: ধানের মধ্যে একটা আছে খাতরা, একটা সাদা সাদা করিলা ধানের পাতা।
1: এটা কি যখন
0: রোয়ার পরেই ধরে এটা, বা আরেকটা আছে এটা ধান গাছটা লাল কালার হয়ে যাব, এটাও একটা এক ধরনের পোকা।
1: এটা মানে কেমন বয়সে কেমন বয়সে এটি হয়?
0: এই তো আমার ধানে একটা জমির মধ্যে ধরছে, এরকম লাল লাল হইতে আছে, পনেরো দিন হয়েছে রোয়া হয়েছে।
1: মানে এটা পনেরো দিন যে কোনো সময় ধরতে পারে?
0: হ্যাঁ, যে কোনো সময়।
1: আচ্ছা,
0: এটা ধরছে, এটার মধ্যে ওষুধ স্প্রে করতে লাগবে।
1: আচ্ছা, আর এরপরে একটা কইলে আপনি ইয়ে সাদা,
0: হ্যাঁ সাদা হয়
1: এটার খাতরা। আচ্ছা,
0: এটারও ওষুধ স্প্রে করতে লাগে।
1: তো এটা কি যে কোনো সময় হতে পারে?
0: যে কোনো সময় ধরে,
1: মানে আরো বড় হইলে পরে এটা
0: বেশি বড় হইলে আবার এটা ধরতো না।
1: আচ্ছা, তখন
0: এটি অতিরিক্ত কম বয়সের আলি জমিনে লাগাইলে লাগাই খাতরা।
1: তো আপনার তো খুব কম বয়সে রইছে না?
0: কম বয়সে না হইলেও মানে এটি বিশ দিনের আলি কম বয়সেরই,
1: মানে যদি আমরা পুরানা পদ্ধতিতে করতে চাই।

0: হয়তো এক মাস থেকে দেড় মাসের আলে অন্যজনে
1: পুরানা পদ্ধতিতে। আচ্ছা আচ্ছা, আর এছাড়া জানলাম যে ধানে খাতরা একটা আছে, আরেকটা হইলো কি আপনার
0: একটা এটা এমনিতে গ্রামের ভাষায় মাঞ্জিয়ারা কো কো, হ্যাঁ হ্যাঁ লাল লাল ওই যে ধানটা।
1: আচ্ছা,
0: এটা এছাড়া তো আরো রোগ আছে ধান যখন বাইরিবার আগ পর্যন্ত ধরে, এর মধ্যে একবার বা দুইবার ওষুধ স্প্রে করলে ভালো হয়।
1: তো মোটামুটি আপনার তিন ফুরা ধানের বীজ টিকা, ধরুন এই জমিতে তো আপনি আরো ধান করছেন, তো মোটামুটি একদম খারাপও যদি ফলন হয় আপনি কিরকম ধান ওইটার থেকে ফায়দা পাবেন?
0: একদম খারাপ হইলো মানে আমার তিন কানি সাড়ে তিন কানি থেকে ধান চার আটু থেকে সাড়ে চার আটু ধান।
1: আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনার ঘরের পুরাটা থাকে না আপনার ইয়ে?
0: আমরা ঘরের খাওয়ানে যাও থাকে,
1: বিক্রি করতে লাগে,
0: বিক্রি করা যায়।
1: আচ্ছা, তো বিক্রি করতে গেলে কোনো অসুবিধা হয়নি?
0: না, বিক্রি করতে গেলে অসুবিধা নাই, এখন তো সরকারও ধান কৃষকের কাছ থেকে ক্রয় করে।
1: আচ্ছা,
0: এটা এফসিআই নেওয়া হয়, নিয়ারি এই ধানটি আবার চাউল ভরিয়া রেশনে পাঠানি হয়। কৃষকের অনেক সুবিধা দেওয়া দিচ্ছে সরকার।
1: তো মানে বাজারজাত করতে গেলে আপনার কৃষকও এটা নিল গিয়া?
0: এটা কৃষক না, এটা
1: ডিপার্টমেন্ট, মানে আপনার
0: চাউল বিক্রি করতে গেলেও বাজারে চাউল বিক্রি করা যায়।
1: তো এমনিতে কিরকম তারা যে নেয় তখন আপনার দরটা কিরকম?
0: তারা নিলে এই বছর বোধ হয় 11,000 টাকা দিচ্ছে তারা আটো, আটো 11,000 টাকা বলতে 16 ফালি দাম দাম।
1: তো এই ক্ষেত্রে আপনার লাভ হয়েছে নি?
0: এই ক্ষেত্রে সরকার যেটি এবছর নিছে মানে চাউল করিয়া বেচলে যেটি পাওয়া যাইব এর চাইতেও লাভ দেখা যায়,
1: লাভ হয়েছে। তো সেই ক্ষেত্রে দেখা গেল আপনারা যদি সরকারের দেন ধানটা, তো সেই ক্ষেত্রে লাভটা তো থাকে,
0: লাভ আছে
1: না? এটা যদি আপনারা এমনিতে বিক্রি করেন,
0: এমনিতে বিক্রি করা বলতে সরকার যে রেটে নেয় এই রেটে লাভ ধানটা দিলে, এমনিতে তো আপনার শুকানে লাগবো মিলে নিয়ারি কোটানি লাগবো, তখন আরো পালি 50 টাকা করে কোটানিতে দিতে লাগবো।
1: আচ্ছা,
0: তো দিলে আবার কুড়া বিক্রি করা যায় বা করে লাগে নিজের লাগিও।
1: আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনারা ধান যদি আপনারা দেশি ভাবেও করেন, অনেকে তো অনেকের ধারণা হইলো পুরানা পদ্ধতিতে ধানের চাষ করলে আপনার ভালো হয় না, মানে কম ফলন হয়, এসআরআইতেই ফলন ভালো হয়। তা আপনার কথা মোতাবেক যে এসআরআই করলে যেটা হয় আপনার পুরান পদ্ধতিতেও ফলন একই থাকে?
0: একই থাকে, এর মধ্যে এসআরআইতে অল্প বেশি হইব, বেশি হইলে এসআরআইতে কিছু পরিশ্রম আছে, ডেন কাটতে লাগবো,
1: হ্যাঁ
0: করতে লাগবো, এমনিতে আমরা পুরান পদ্ধতিতে তো এই কাজটা করতে লাগে না, ডেন ব্যাড উঠাইতে লাগে না।
1: আচ্ছা, তো শুনলাম ধানের কথা, এইবার আপনার কাছ থেকে শুনবো যে বাস্তু আপনি কেতা কেতা করছেন?
0: বাস্তু তো আমরা সব সিজনেটাই করি, এখনো তো রামাইস আছে, ঝিঙ্গা আছে, মরিচ বারো মাসে মরিচ আছে, বেগুন আছে, বেগুন আছে।
1: তো বারো মাসে বেগুন মরিচ যেটা, একটু মরিচটা সম্পর্কে আপনি কইবা যে আমরা বারো মাসে মরিচের চারাটা কিরকম করি, মাটিটা কিরকম করি একটু যদি বলেন।
0: বারো মাসে মরিচের চারাটা বলতে মাটিটা ডাস্ট করতে রাখবো বেশি করিয়া, এর মধ্যে গোবর দিতে লাগবো চারাটা তাড়াতাড়ি বাড়ার জন্য। আর তো বীজ বাইন করিয়া তখন বীজটা যাতে পিঁপড়ায় বা কোনো পোকা খায় না হইয়ারি উলের ওষুধ স্প্রে করতে লাগবো বেডের মধ্যে।
1: আচ্ছা,
0: আর টাইমে টাইমে তখন জল দিই।
1: আচ্ছা, এই যে বারো মাসে মরিচের যে বীজটা এটা কি আপনার ঘরে থাকে? তো ঘরে আপনারা কিরকম ভাবে রাখতে পারেন?
0: ঘরে যখন তো গাছে মরিচটা পাকবো তখন আমি আর রোদ্রে শুকাইয়া ভালো করে শুকাইয়া রাখি দিব, আর বীজটা ফালাইবার আগে মরিচ থেকে বের করিয়া ভিজিয়ে রাখবো দুদিন, একদিন ভিজিয়ে তুলিয়ার পরে সুতি কাপড়ে বাঁধিয়ে রাখলাম, দেখা গেল অল্প অল্প মুখটা সাদা হয়েছে তখন ফালাই দিলাম বেডে।
1: আচ্ছা, তো এই ক্ষেত্রে আপনারা মরিচের বীজটা ঘরেই রাখতে পারেন? আচ্ছা, তো এইবার ওই বারো মাসে মরিচটার আপনার ফলনটা চলে কতদিন?
0: বারো মাসে

0: মরিচটা তো আমরা ধরেন মাঘ মাস পর্যন্ত লাগাইলাম গাছটা, তো মাঘ মাস পর্যন্ত গাছ লাগাইলে ফাল্গুন চৈত্র মাস বৈশাখ মাসের দিকে আমরা মরিচ ধরা শুরু হয়ে যায়। মরিচ ধরা শুরু হইল বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত গাছটা থাকে, আর আশ্বিন মাসে গাছটা উঠেইয়া তখন আবার অন্য ফসল আলু কবি এইসব।
1: তো আপনার এই বারো মাসে মরিচটা মোটামুটি কতটুক জায়গার মধ্যে আপনি লাগাইছেন?
0: এবছর বেশি না, আট ধরনের আধ পাওয়া জায়গা লাগাইছে।
1: আধ পাওয়া জায়গা তো অনেকটা জায়গা, তো আপনার এটার তো নিশ্চয় ফলন চলের,
0: ফলন চলের,
1: ফলন চলের, তার ফলনটা যে এই যে চার পাঁচ মাস প্রায় চলবো, এটার মাঝে মাঝে কিরকম করে খাবার দিবা?
0: ধরেন পনেরো বিশ দিন বা বর্ষা থাকলে কোন সময় আছে এক মাসে যাইয়া এক মাস পর পর।
1: আচ্ছা, এক মাস পর পর খাবার দিবা। এই যে এক মাস পর পর খাবার দিবা, এটার মধ্যে কিতা কিতা দিবা খাওয়ার
0: মধ্যে? তো ওই তো খাঁচা গোফর গোফর দেবো বা ডিএপি, কোন সময় আছে একবার ডিএপি দিলাম, পরের বার ইউরিয়া সুপার ফসফেট পটাশ তিন জাত মিশিয়া দিলাম। এর মধ্যে আছে যে জৈব সারও কোন কোন সময় ব্যবহার করি।
1: আচ্ছা, তো এই ক্ষেত্রে আপনার এই ফলনের পরিমাণ আপনি কতদিন পরে পরে পারেন এবং কি
0: সপ্তাহে একদিন?
1: সপ্তাহে একদিন কিরকম পরিমাণ?
0: সপ্তাহে একদিন পরে, কিন্তু এই বছরে ফলনের পরিমাণটা একটু কম, ধরেন আট দশ কেজি সপ্তাহে বেড়ে।
1: আচ্ছা, তো এটা কোনখানে বাজারজাত করেন?
0: আমরা আনন্দবাজারই
1: আনন্দবাজারই বাজারজাত করা যায়। তো এটা তো অনেকটা লম্বা লম্বা মতো হয়।
0: তখন তো ফলনের ইয়েটা ঠান্ডা পড়ে গেলে একটু কমিয়ে আইব, আর আমরা যেহেতু বিশ্রাত লাগাইছি এর জন্য।
1: আচ্ছা, তো আপনার কাছে আমরা যেটা দেখি অন্যান্য ফলনের মধ্যে রূপপোকার আক্রমণ অনেক বেশি থাকে, সেই ক্ষেত্রে আপনার
0: মরিচের ক্ষেত্রেও আছে?
1: আসেনি, আমি আরো ভাবি যে মরিচের ক্ষেত্রে কম হইতে পারে।
0: মরিচের ক্ষেত্রেও আছে, মরিচের ক্ষেত্রে সবথেকে বড় সমস্যাটা হচ্ছে কি, একটা পাতা কুকড়া,
1: হ্যাঁ কুকড়ি ধরে,
0: এই কুকড়িটা ধরলে গাছটারে কিছুদিন লামাইলায়, আর লামাইলায় বলতে সময় মতো ঔষধ না দিলে গাছটা নষ্ট হয়ে যাবে।
1: এই যে আপনার এই কুকড়ি যখন ধরে, এটা তখন গাছের কেমন বয়স থাকে?
0: গাছটা তো কুকড়ি রোয়ার মাস দেড় মাসের মধ্যেই আয়ে কুকড়িটা, এটি এখনের যে সিজন, একবার কুকড়ির ঔষধ দিয়ে ছাড়াইলে পরে আবার দেখা যায় ধরে কোনো কোনো সময়।
1: আচ্ছা, তো এটা কি সপ্তাহের পর সপ্তাহ আপনার ওষুধ দিতে লাগবো?
0: না, কুকড়ির ওষুধটা একবার কুকড়ি ছাড়ি গেলে দিতে লাগতো না, দেখা যায় যদি আবার ধরে তাহলে দিতে লাগবো।
2: আগামী 16 সেপ্টেম্বর সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং জেলার বেশিরভাগ জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা 33-34 এবং 24-25 ডিগ্রি পর্যন্ত উঠা নামা করতে পারে। বাতাস প্রধানত পূর্ব দিক তাকিয়া গড়ে ঘন্টায় সর্বোচ্চ 4 কিলোমিটার বেগে বইয়া যাওয়ার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 96% এবং 60% থাকতে পারে। রাজ্যের বেশিরভাগ জেলার 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, এর ফলে ওই সমস্ত এলাকায় সাময়িক বন্যা পরিস্থিতির সৃষ্টি হইলেও হইতে পারে। এই ক্ষেত্রে ধান গাছ নুয়া পড়ার সম্ভাবনা আছে, তবে জমিতে কিয়া দ্রুত জল বাইরিয়া গেলে গাছও দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়া আইব। সবজির জমিতে নিকাশি ব্যবস্থা ভালো রাখতে লাগব। জমির তস মোটামুটি নিয়ন্ত্রণে, যদিও 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাতের ফলে সাময়িক জলবদ্ধতা সৃষ্টি হয়েছিল। দ্রুত আবহাওয়া স্বাভাবিক হইয়া যাওয়ায় প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা কম।

যে সমস্ত জমিতে কিছু সময়ের লাগিয়া জল জমা হয়ে গেছিল, ওইসব জমির চারা তাকিয়া পূর্ণাঙ্গ গাছের প্রতি বিশেষ নজর রাখতে হইব, কারণ জলবদ্ধতা পরিস্থিতিতে ছত্রাকজনিত রোগের প্রাদুর্ভাবের সম্ভাবনা বাড়িয়া যায়। মাটির উপরের স্তর শুকাইতে শুরু করলে গাছের গোড়ার কাছে তামাভিত্তিক ছত্রাক নাশক বা সিস্টেমিক ছত্রাক নাশক স্প্রে করা প্রয়োজন। সুস্থ ফসলের সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতে মৃত বা মারাত্মকভাবে পচিয়া যাওয়া চারা গাছ তুলিয়া অবিলম্বে উপড়াইয়া ফেলানি উচিত এবং সময়ে সময়ে জ্বালাই নিলে খুব ভালো। সবজির লতানো ডাল যাতে মাটিতে না আয়, মাটিতে যাতে না ফরে, এর লাগিয়া বাঁশের শক্ত খুঁটি বা মাচা দিয়া এগুলির উপযুক্ত অবলম্বনের ব্যবস্থা করতে হইব। বৃষ্টি না থামা পর্যন্ত সব ধরনের রাসায়নিক স্প্রে ও সার প্রয়োগ স্থগিত রাখা দরকার। আউশ ধান সংগ্রহের জন্য আবহাওয়া আগামী 2-3 দিন কোনো কোনো জায়গায় প্রতিকূল থাকার সম্ভাবনা, তবে যেখানে সম্ভব ওই জায়গায় ধান খাটিয়া গুজামদাত করার আগে ভালোভাবে শুকাইয়া নিতে হইব। ধান কাটা শেষ হয়ে গেলে পরবর্তী ধান চাষের জন্য জমি তৈয়ারি করিয়া নিতে হইব। আপনারা অতদিনে করিলেইছেন, আমরা এই সমস্ত অঞ্চলে অনেকেই কিন্তু ধান লাগানির কাজ প্রায় শেষ করিলেইছেন। অহন আউশ ধান ফিরাইয়া রবি মরশুমের ফসল চাষের দিকে আপনারা মনোনিবেশ করছেন। শশা যারা চাষ কররা, শশার জমিতে মাছির আক্রমণের সম্ভাবনা আছে, জমি পরিষ্কার রাখতে হইব। আক্রান্ত ফল মাটিতে পড়ার আগেই গাছ তাকিয়া সরাইয়া নিয়া নষ্ট করিয়া দিতে হইব। মাছি ধরার লাগিয়া আপনারা কিন্তু ফেরোমেন ট্র্যাপ বা ফাঁদ ব্যবহার করতে পারেন, তবে ঘরে তৈরি বিষ্টোপ ফাঁদও এই কাজে ব্যবহার করা যাইতে পারে। কলা চাষ যারা কররা, কলার বাগান যারা আছে, ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া রোগের সম্ভাবনা আছে। জমির যথাযথ পরিচ্ছন্নতা বজায় রাখা, জল নিষ্কাশনের সুব্যবস্থা করা এবং আগাছা মুক্ত রাখা এই রোগ প্রতিরোধের সর্বোত্তম উপায়। আক্রান্ত গাছ নজরে আওয়া মাত্র তুলিয়া ফালাইয়া নষ্ট করিয়া দিবা। রোগ জীবাণু বহনকারী পোকামাকড় দমনের লাগিয়া শেষ উপায় হিসাবে কীটনাশক প্রয়োগ করা যাইতে পারে। অধিক আর্দ্রতা এবং তাপমাত্রা, বিশেষ করিয়া রাতের তাপমাত্রা কমে গেলে পরে এই রোগের প্রাদুর্ভাবের অনুকূল পরিস্থিতি সৃষ্টি হইব। ধীরে ধীরে এই রোগ কিন্তু কমে যাইব। আমরা যারা ছাগল পালন করি, এই সময় কিন্তু আমরা সতর্ক থাকতে হইব। রোগের হাত থেকে রক্ষা করতে টিকাকরণের প্রয়োজন। এই সময় অপর্যাপ্ত পরিমাণে নতুন ঘাস দেওয়া যাইত না, নতুন ঘাস থাকিয়া গরু ছাগলের পেট ফাঁফা এবং পেট ফুলা রোগ হইতে পারে। ঘর পরিষ্কার রাখতে হইব, প্রয়োজনে ঘরের চারিদিকে চুন ছিটিয়া দিতে হইব এবং জীবাণুনাশক আপনারা সময়ে সময়ে স্প্রে করবেন। গবাদি পশু যারা বাড়িতে আছে, আপনারা সবাই সতর্কতার সঙ্গে কাজ করবা, কারণ অনেক সময়ই আমরা শুনি যে সাপের একটা প্রাদুর্ভাব দেখা যায় গরু বাছুরের গড়ের আশপাশে। সুতরাং আপনারা কিন্তু রাতের দিকে একটু সচেতন থাকবা এবং সাপ যাতে ঘরে না ঢুকে তার জন্য বিভিন্ন রকমের ব্যবস্থা দিয়ে আপনারা গ্রহণ করবেন। এই ব্যবস্থা দিয়ে আপনারা গ্রহণ করবা লগে গরু বাছুরে পরিষ্কার পরিচ্ছন্ন বিশুদ্ধ পানীয় জল অবশ্যই খাওয়াইবা, সঙ্গে একবার ব্যবহৃত প্লাস্টিকের ব্যাগ আপনারা ছাড়ার দিকে অগ্রসর হইন, কারণ এই ব্যাগ আমরা বিভিন্নভাবে কিন্তু ক্ষতি সাধন করে। বাজারও যাইতে সময় অবশ্যই অবশ্যই করিয়া আপনারা একটা ব্যাগ মা মাসি দিদি বৌদিরা কইলেই তারা বানাইয়া দিবা বা বাজারেও পাওয়া যায়, আপনারা সেই ব্যাগ নিয়ে আইবা। পরবর্তী দিন যাইতে সময় সেই ব্যাগটা আবার বাজারে লইয়া যাইবা।

এতক্ষণ ঘরগৃহস্থিতে শুনলেন কৃষক ভাইদের সাথে সাক্ষাৎকার। আকাশবাণী গোলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে আকাশবাণীর গোলা শহর।

0: বন্ধুরা, সপ্তাহের প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সন্ধ্যে 6:30 আকাশবাণীতে শুনতে পাবেন আমাদের কিষাণবাণী অনুষ্ঠান। কিষাণবাণী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রাজ্যের বিশিষ্ট কৃষিবিদ ও প্রাণী চিকিৎসক, মৎস্যবিদদের সাক্ষাৎকার, সাথে থাকছে রাজ্য তথা কেন্দ্রীয় সরকার প্রদত্ত বিভিন্ন কৃষি ও কৃষক সহায়ক প্রকল্প নিয়ে কিছু কথা, থাকছে আবহাওয়ার পূর্বাভাস এবং বাজার দর নিয়ে তথ্য। তাহলে চলুন আজকের অনুষ্ঠান শুরু করা যাক।
1: কৃষক বন্ধুরা, প্রতিদিনই আমরা নতুন নতুন বিষয় নিয়ে আসি আপনাদের জন্য। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে জৈবিক চাষের বিভিন্ন দিকগুলো। আর এই সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য এই মুহূর্তে আমাদের স্টুডিওতে রয়েছেন কৃষি বিশেষজ্ঞ ICAR লেম্বুছড়া শ্রী নবজ্যোতি সাহা। নমস্কার শ্রী সাহা।
2: ধন্যবাদ।
1: শুরুতেই যেটা আপনার কাছে জানতে চাইব, জৈবিক চাষ বলতে আমরা ঠিক কি বুঝব?
2: প্রথমেই আমি যদি বলতে চাই যে জৈবিক চাষ শব্দটাতে লুকিয়ে আছে ওর উত্তরটা, যে আমরা জৈব পদ্ধতিতে চাষ করব। তো জৈব পদ্ধতিতে যদি আমরা চাষ করতে যাই, তখন আমাদের রাসায়নিক সার বা রাসায়নিক যে কোনো উপাদানকে উপেক্ষা করে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে জৈবিকভাবে, যেখানে আমরা জৈব বৈচিত্র্য প্রাকৃতিক ভারসাম্য রক্ষা থাকবে, ওই পদ্ধতিতে আমরা যেভাবে চাষ করব, যেখানে সুবিন্যস্ত চাষের ব্যবস্থা থাকবে, যেখানে থাকবে মাটির উর্বরতা, মাটির সুস্বাস্থ্য এবং কৃষক ভাই বোন তথা আমাদের সুস্বাস্থ্য,
1: মানে পুরো পৃথিবীটাকেই আমরা একটু বদলাতে চাইছি, তাই তো?
2: পুরো পৃথিবীটা থেকে বদলাতে চাইছি, আর এই বদলে থাকবে আমাদের সকলের হাত, সকলের সাহায্য।
1: একদমই, মানে আমরা একটু পিছিয়ে যেতে চাইছি এই ক্ষেত্রে বলতে গেলে, মানে আমাদের সবুজ পৃথিবী, সেই সবুজ পৃথিবীর দিকে আবার আমরা একটু ফিরে যেতে চাই।
2: অবশ্যই, সেই পিছুটান হবে একটা প্রস্তুতি নতুন এক পৃথিবী দেখার।
1: বর্তমানে কৃষকদের মধ্যে এই জৈবিক চাষের প্রতি আগ্রহ কতটা বাড়ছে আপনার দৃষ্টিতে?
2: যদি বলতে চাই, যেটা আমার বর্তমান ধারণা, একাংশ কৃষক জৈবিক চাষের দিকে ধাবিত হচ্ছে, আর একাংশ কৃষক দেখা যাচ্ছে জৈবিক চাষকে উপেক্ষা করে রাসায়নিক চাষাবাদ পদ্ধতি ওইটাতেই নির্ভরশীল থাকতে চাইছে। এটাতে হয়তো ওদের মানসিক যে চিন্তাধারা, ওই চিন্তাধারা এখনো সেইভাবে বিকশিত হয়নি, জৈবিক চাষের জ্ঞানটা এখনো ওদের ভিতরে স্থাপিত হয়নি, যেটাতে আমরা অবশ্যই ওদের সাহায্য করব যেন ওরা জৈবিক চাষের দিকে ধাবিত হয়।
1: হ্যাঁ, একদমই। যারা বুঝতে পারছেন ব্যাপারটা, যে আমাদের মাটিটা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের পৃথিবীটা ধ্বংস হয়ে যাচ্ছে এই রাসায়নিক ব্যবহার করতে করতে, তারা নিশ্চয়ই জৈবিক চাষের দিকে, প্রথম দিকে হয়তো বা একটু যদি লসও হয়ে থাকে, তাহলেও তারা ওই এই দিকটায় যাচ্ছেন, কারণ ভবিষ্যতের জন্য এই মাটিটা কিন্তু আমরা পুনরায় এটাকে কি বলবো, শক্তিশালী করে তুলতে পারব।
2: এটাই আপনি যেটা ঠিক এইমাত্র বললেন, একাংশ কৃষক ভাই ও বোনেদের এই ধারণাটা এখনো বিকশিত হয়নি, যে ওরা এখনো ভাবছে যে জৈবিক চাষে আমি যাব, আমার মাটির যে স্বাস্থ্য এটার কথা ভাবে না। আমাদের

0: প্রথমত আমি একটা যদি অন্যদিকে একটু ধাবিত হচ্ছি যাচ্ছি, আমি আমার মা আমাকে লালন পালন করছে, আমার মা আমাকে বড় করছে, আমার দায়িত্ব, আমার কর্তব্য বোধ আমার মাকে দেখাশোনা করা, মাকে পরিচর্যা করা, মাকে রক্ষা করা, ঠিক আছে? তো আমাদের কৃষক ভাই বোন তথা আমরা যারা কৃষির সাথে যুক্ত, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির সাথে যুক্ত, আমাদেরও লক্ষ্য থাকবে যে মাটি আমাদের মা, এই মাটি আমাদের খাদ্য যোগাচ্ছে। তো ওই মাটির স্বাস্থ্য, মাটির সুরক্ষা রাখা, মাটিকে পরিচর্যা করা, কিভাবে ওই মাটি আরো ভালোর দিকে যাবে, আমাদের কিভাবে, শুধু আমাদের কথা ভাবলে চলবে না, আজকে থেকে আমাদের 20 বছর পরে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে ওইটা ওই মাটি থেকে নিজেদের সফল ও সুস্বাস্থ্যের দিকে এগিয়ে যাবে সেটারও চিন্তা করতে হবে, যাকে আমরা টেকসই কৃষি পদ্ধতি বা সাস্টেনেবল এগ্রিকালচারও বলে থাকি।
1: আসলে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমরা আমাদের শারীরিক যে ক্রিয়াকলাপ তার জন্য আমরা বলে থাকি, আমাদের স্বাস্থ্যের জন্য, সুস্বাস্থ্যের জন্য আমরা বলে থাকি। তো মাটির ক্ষেত্রে তো একই কথা খাটে না?
0: ভার্মি কম্পোস্ট, যে কোনো জৈব সার আপনি যেগুলি বললেন, হয়তো সেটা হতে পারে ভার্মি কম্পোস্ট, হয়তো সেটা হতে পারে লিফ ম্যানিউর।

0: ভার্মি কম্পোস্ট, যে কোনো জৈব সার আপনি যেগুলি বললেন, হয়তো সেটা হতে পারে ভার্মি কম্পোস্ট, হয়তো সেটা হতে পারে লিফ ম্যানিউর, হয়তো সেটা হতে পারে ফার্মিয়ার্ড ম্যানিউর, হয়তো বা গোবর সার, যে কোনো কিছু হতে পারে। তো ওইটা কি করে মাটির যে পোরোসিটি বা মাটির যে ছোট ছোট যে গর্ত থাকে, যে ছিদ্র থাকে, ওই পোরোসিটি মাটির বাড়িয়ে তুলে, যার জন্য মাটির এয়ার সার্কুলেশন মানে বাতাস প্রবাহের পরিমাণ বেড়ে থাকে। তার জন্য আমাদের মাটিতে যে বিভিন্ন রকম মাইক্রো অর্গানিজম তথা অণুজীব আছে, ওই অণুজীবের অ্যাক্টিভিটি মানে অণুজীবের যে প্রক্রিয়াকরণ ওইটা বেড়ে যায়। তার জন্য অনায়াসেই আমাদের যে ফসল ফলাবো বা মাটির উর্বরতা ক্ষমতা তা বৃদ্ধি পাবে। তাছাড়া আপনি ভার্মি কম্পোস্ট বললেন, আমাদের জানি, আমাদের সব কৃষক বন্ধু, আমরা সবাই জানি আমাদের কেঁচো হলো আমাদের কৃষকের বন্ধু। তো ওই কেঁচোর স্বাস্থ্য ভালো থাকবে, কেঁচো নিজের যে সাধারণ ক্ষমতা ওইটা টিকিয়ে রাখতে পারবে। তাছাড়া বাকি আমাদের এই সব কিছু দিক চিন্তা করলে ওই জৈব সার বা গোবর সার বা আপনি যেগুলি বললেন একের পর এক, ওইগুলি আমাদের খুবভাবে সাহায্য করে এবং কৃষিকে আরো উন্নত করতে সাহায্য করে।
1: আচ্ছা, এই জৈবিক চাষে মাটির উর্বরতা এবং মাটির স্বাস্থ্য ঠিক কিভাবে উন্নত হবে বা মাটির স্বাস্থ্য কিভাবে বজায় থাকবে?
0: প্রথমত আমি জৈবিক চাষে কোন রকম রাসায়নিক উপাদান ব্যবহার করব না, ঠিক আছে? রাসায়নিক উপাদান না ব্যবহার করে আমি কিছু জৈবিক দিকে ধাবিত, যেমন ধরুন আপনি ভার্মি কম্পোস্ট বললেন বা বিভিন্ন জৈব সার। আমি অলরেডি এটা বললাম যে এগুলি কিভাবে আমাদের মাটির স্বাস্থ্য ক্ষমতা ঠিক রাখে, মাটিকে উর্বর করে তোলে। তাছাড়া আমাদের ধরুন একটা রোগ পোকামাকড় ধরলো, কোনো একটা গাছে দেখা গেল রোগ পোকামাকড়ের আক্রমণ, তো তখন যদি আমি কোন রকম রাসায়নিক কীটনাশক ব্যবহার না করে আমি যদি জৈবিক কীটনাশক, যেমন আমাদের যেটা হাতের কাছে পাওয়া যায় নিম সার, নিম তেল, এগুলি আমরা ইউজ করতে পারি, এগুলি যথাযথভাবে ব্যবহার করতে পারি, আর এগুলির কোনো লিমিটেশন বা সীমা নেই। আপনি নিম গাছ পেলেন, নিম গাছ থেকে কনস্ট্যান্ট পাতা ছিঁড়তে পারছেন, পাতা ছিঁড়ে আপনি পাতা দিয়ে নিম তেল তৈরি করতে পারছেন, নিম সার তৈরি করতে পারছেন, যেটাকে আমরা অ্যাজারডিরেক্টিনও বলে থাকি। তো ওইটা আমাদের সুস্বাস্থ্যের দিকে ধাবিত হবে। যেখানে
1: এবং নিম গাছ প্রচুর পরিমাণে আমাদের রাজ্যে রয়েছে এবং কৃষক বন্ধুরা চাইলে তাদের ক্ষেত খামারের আশেপাশে অন্য গাছ না লাগিয়ে নিম গাছ
0: লাগাতে পারে।
1: হ্যাঁ, সেক্ষেত্রে নিম পাতা কেনার ব্যাপার বা দোকান থেকে ওষুধ কেনার ব্যাপার সেটা
0: প্রয়োজন পড়বে না।
1: হ্যাঁ, অনেক দিক থেকে লাভবান
0: হবেন। আমি যদি বলতে চাই এখন কেন আমাদের ত্রিপুরার ভিত্তিতে যে কিভাবে আমরা জৈবিক চাষের দিকে ধাবিত হব, কিভাবে আমরা অগ্রসর হব, জৈবিক হব। সাধারণত আমি যদি আজকে আপনাকে বলি যে কালকে থেকে আপনার জৈবিক হতে হবে, সেটা একদমই সম্ভব না, একদমই সম্ভব না। আপনার জৈবিকের দিকে ধাবিত হতে, ভালো কিছুর দিকে অগ্রসর হতে আপনার জিনিসটা খুব স্লো, খুব ধীর গতিতে চলতে হবে। উদাহরণ একটা সিকিমের দিকে যদি দেখি আমরা, সিকিমের মতো এত নর্থ ইস্টের এমন একটা স্টেট যেখানে পুরো পরিমাণে অর্গ্যানিক স্টেট বলে ঘোষণা করা হয়েছে, তারা একদিনে হয়নি, এটা আস্তে ধীরে ধীরে হয়েছে। তার জন্য আমার প্রথমে সঠিক যে জমি ওইটাকে নির্বাচন করতে হবে, কিভাবে আমার সঠিক জমিটা বের করতে হবে। আমি যদি দেখতে চাই যে আমাদের ত্রিপুরা জৈব বৈচিত্র্যে ভরপুর, ভগবান নিজের ডালি নিজের হাত খুলে দিয়েছে ত্রিপুরার জৈব বৈচিত্র্যে, যেখানে নাতিশীতোষ্ণ আবহাওয়া, যেখানে দোআঁশ মাটি লাল মাটি আছে, ঠিক আছে পিএইচ ত্রিপুরার বেশি, তবু আমাদের ত্রিপুরাতে এমনভাবে করা ত্রিপুরার আবহাওয়াটা যেখানে কর্কট ক্রান্তি রেখা উপর দিয়ে গেছে ত্রিপুরার, তো আমাদের জলবায়ু মৃত্তিকা সব ত্রিপুরার কৃষকের জন্য একটা ভগবানের দান বলা যেতে পারে। তো এমন একটি মাটি নির্বাচন করব আমরা যেখানে হয়তো কোনোদিন চাষ হয়নি।
1: আচ্ছা,
0: ত্রিপুরাতে এমন জমির অভাব হয়তো নেই, এমন যে কোনো টিলা জমি দেখি ত্রিপুরার সব এমনই দেখা যেতে পারে যেখানে। আর যদি আমরা নেই এমন কোনো জমি আমরা নির্দিষ্ট করি যেখানে, তো ওই জমিটাতে আমরা কিছু প্রক্রিয়াকরণ করে নেব, যেমন ধরুন কিছু সুম্বগোত্রীয় উদ্ভিদ লাগিয়ে দিলাম, প্রচুর পরিমাণে আমরা গোবর সার দিলাম, প্রচুর পরিমাণে জৈব সার দিলাম, যেটার কোনো ব্যাড ইম্প্যাক্ট বা ক্ষতিকর দিক নেই।

0: ঠিক আছে। তারপর যেটা আমাদের সয়েল টেস্ট করাতে হবে, সয়েল টেস্ট আমরা জানি ত্রিপুরার মাটি অম্ল, 4.5 to 6.5 এর মধ্যে আমাদের ত্রিপুরার মাটির অম্লত্বটা আসা যাওয়া করতে থাকে। তো সয়েল টেস্টিং এর জন্য সয়েল হেলথ কার্ড দেওয়া থাকে মাটির, যেটাতে 12টি প্যারামিটার্স থাকে, বা যে ওই 12টি প্যারামিটার সঠিকভাবে আমাদের কৃষকদের বুঝতে হবে যে আজকে আমার মাটিতে বেশি অম্ল তো আমি বেশি পরিমাণে জৈব সার দেব, আজকে আমার মাটিতে এই জিনিসটা নিউট্রিয়েন্টস এর পরিমাণ কম আমি এটার জন্য এটার সাবোনিনেটস কিছু দেব, ঠিক আছে। তো তারপর আমাদের কি করতে হবে, সঠিক একটা জমি সিলেকশন করার পর, মাটি পরীক্ষা করার পর আমরা এবার আস্তে আস্তে অগ্রসর হব যে কিভাবে আমরা কোন ফসলটা এটার জন্য নিযুক্ত করব। তো প্রথমেই আমি বলবো যে সিম্বগোত্রীয় উদ্ভিদ, যেমন যেটা খুব কম সময়ের জন্য নেয়, যেমন আমরা যদি বলি IIVR ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ভেজিটেবল রিসার্চ, ওখান থেকে কাউপি মানে বরবটি আমরা যেটা বলি, তো ডুয়ার্ফ কিছু বরবটি আছে যেগুলি খুব কম সময়ের জন্য থাকে, যেমন কাশি কাঞ্চন, কাশি ভীষণ, তো ওইগুলি আমরা লাগাতে পারি
1: এবং এগুলোর চাহিদাও প্রচুর,
0: এগুলোর চাহিদা বাজার চাহিদা প্রচুর, এবং ওই গুলি আমরা এমন না যে ওইটা ফেলে দেব, গাছটা উঠিয়ে ফেলে দেব এমন না, আমরা কি করতে পারি ওই যে ফলটা সংগ্রহ করে বা ক্রপটা সংগ্রহ করে আমরা কি করতে পারি ট্র্যাক্টর দিয়ে ওই গাছগুলি মাটিতে মিশিয়ে দেব, সিম্বগোত্রীয় উদ্ভিদ মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়াতে থাকবে।
1: মানে প্রকৃতি থেকে নিয়ে সেটাকে প্রকৃতিতে দিয়ে দিতে হবে। আচ্ছা, সাধারণত চাষের বেলায় আমরা বীজ নিয়ে থাকি এবং বীজ শোধন করে থাকি, এই জৈবিক চাষের বেলায় আমরা বীজ কিভাবে নির্বাচন করব বা শোধন কিভাবে করব?
0: যদি আমি জৈবিক চাষের ক্ষেত্রে যাই, তখন আমাদের বীজ শোধনের জন্য আমরা কিছু ম্যানুয়াল জিনিস করতে পারি, ঠিক আছে। যেমন আমরা হয়তো বীজটাকে দেখা গেল একটু নিম তেল এটাতে ডুবিয়ে রাখলাম, বা কোনোভাবে একটা ট্যালকাম পাউডার দিয়ে নিম কোটিং করে দিলাম, ঠিক আছে, ওইটা ও ঠিক থাকবে। তাছাড়া আমাদের ট্রাইকোডার্মা বলে একটা বায়োফাঙ্গিসাইড, যেটা ওইটাকে যদি আমরা দিয়ে দিই তখন কি হয়, বীজটা রোগ থেকে মুক্ত থাকে।
1: এই জৈব চাষ করতে গেলে তো আমাদের সারটা তো বললেন না, কীটনাশকটাও তো জৈবিক হতে হবে, সেটা কিভাবে আমরা তৈরি করব বা কোথায় পাবো?
0: আমি যদি বলি বাজারে এখন প্রচুর পরিমাণে জৈবিক কীটনাশক আছে, তাছাড়া যদি আমরা প্রাকৃতিকভাবেও যেতে চাই, পঞ্চামৃতে আছে, যেগুলি আমরা খুব সহজে আমাদের কৃষক ভাই বোনেরা আমাদের নিকটবর্তী কৃষি বিজ্ঞান কেন্দ্র, আমাদের ICR বা আমাদের যারা স্টেট গভর্নমেন্টের স্টেট ডিপার্টমেন্ট আছে, ওরা নিয়মিত ট্রেনিং প্রদান করতে থাকে, ওটাতে ওরা সব কিছু আগ্নেয়াস্ত্র ব্রহ্মাস্ত্র কিভাবে কিভাবে বানাতে হয়, কিভাবে কিভাবে রোগ থেকে নিরাময় করতে হয়। তাছাড়া যদি কেউ মনে করে যে আমি এগুলি কিছু করব না, তাহলে বাজারে অ্যাজারডিটিন নামে কীটনাশক আছে, যেগুলি দিয়ে খুব সূক্ষ্ম খুব ভালোভাবে আমাদের কীট বা পোকামাকড় সহজেই চলে যায়।
1: সময় প্রায় শেষ, তাই সবশেষে যেটা জানতে চাইব, জৈবিক চাষকে ভবিষ্যতে টেকসই কৃষির একটি গুরুত্বপূর্ণ পথ বলা হয়, ত্রিপুরার কৃষকদের উদ্দেশ্যে জৈবিক চাষ শুরু বা সম্প্রসারণের ক্ষেত্রে আপনার কি পরামর্শ থাকবে?
0: আমি ত্রিপুরার কৃষক ভাই ও বোনেদের একটা জিনিসই বলবো যে জৈবিক চাষ হয়তো একটি ধীরগতির প্রক্রিয়া, রাসায়নিক সার হয়তো আপনাদের ফলন বেশি দিচ্ছে, কিন্তু আজকে থেকে 20 বছর পর আপনার সন্তানের কথা মাথায় রেখে আজকে আপনি হয়তো আপনার একটানি জমি হয়তো আছে, সেটা থেকে একটা গন্ডা জমি আপনার সন্তানের জন্য দিন, আপনার সন্তানের জন্য একটা গন্ডা আপনি দিন, এমন করে আমরা আমার 10 জন কৃষক ভাই বোনেরা একটা গন্ডা করে আপনারা জমি দিন, আপনার 10 গন্ডা তথা হাফ কানি জমিতে আপনারা জৈবিক কৃষি করুন, ওইটার গুণমান, ওইটার মূল্য, বাজার চাহিদা আপনারা সব দেখুন, দেখে আপনারা মানে আমি যেটা বললাম 10 জন, এটাকে ক্লাস্টার বলি আমরা নর্মালি, এটা গ্রুপিং করা, যেটাতে আমার যে সময় নষ্ট হবে না, আমার টাকাও বেশি অপচয় হবে না। তো এটা করুন, আপনার যে ভবিষ্যৎ প্রজন্ম ঠিক থাকবে, আমার মাটি ঠিক থাকবে, আমরা সুস্থ থাকব, কৃষি সুস্থ থাকলে আমরা সুস্থ থাকব, আমরা সুস্থ থাকলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ থাকবে, পৃথিবী পুরো ধরা সবুজ থাকবে,
1: আমাদের রোগবালাই অনেকটা কম।

আসবো। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর আলোচনা করার জন্য। কৃষক বন্ধুরা, এতক্ষণ যেটা শুনছিলেন জৈবিক চাষের বিভিন্ন দিকগুলো, কৃষি বিশেষজ্ঞ আইসিএআর লিম্বুছড়া শ্রী নবজ্যোতি সাহার সাক্ষাৎকার।

0: আজকে যে গ্রামে আইছি দাদা, এই গ্রামটার নাম কি?
1: এই গ্রামটার নাম অনেকটা কয় হিলি বস্তি, মানে মনুবেলি।
0: আচ্ছা, তো এটা কি মনুবেলি পঞ্চায়েতের আন্ডারে?
1: মনুবেলি পঞ্চায়েতের আন্ডারে।
0: আর দাদার নামটা কিটা?
1: আমার নাম হলো বাবুল পাল।
0: যেটা আমি কইতে আসলাম, এখন তো ক্ষেত কৃষি তো বোধহয় শেষ হয়ে গেছে না কিটা?
1: ক্ষেত কৃষি এখন শেষ হয়েছে, গ্রামের মানুষ আমরা একটু নিদান বিরিন্দান আর স্বর্ণমসুরি লাগাইছি।
0: এমনি ব্লক থেকে পাইছেন না?
1: আমি এবার ব্লক থেকে বিশেষ আনছি না।
0: আনছেন না? আপনার ঘরের
1: কারণ হইলো আমরা মারা যারা দিতে সমস্যা হয় না, একখানা দানটা একত্রে রাখতামও হয়।
0: আচ্ছা আচ্ছা।
1: আর কিছু কিছু ক্ষেত করা লাগে, মানে জায়গা বিশেষ কোন সময় বিদেশি দান লাগে, কোন জায়গাতে দেশি দান দিতে লাগে, জায়গা বুঝতে দান লাগানি লাগে।
0: আগেও কিন্তু আপনার করতে না নেই যে গুমতি দেয় বা
1: এইটা করছি, গুমতিটা দেখছি আমরা যে স্বর্ণমসুরি আর গুমতি আমরা তো নিজেরা খাই, গুমতি আর স্বর্ণমসুরি যে খানি মিতে একটু তফাত আছে, দাম প্রায় সেম সেম হই, খানি মাছে একটু তফাত আছে।
0: সেই হিসেবে আপনি স্বর্ণমসুরি করছেন? তো এটা যে করছেন আপনারা, আপনার কিতা পদ্ধতিতে লাগাইছেন এটা?
1: আমরা কিছু লাগাইছি পদ্ধতিতে লাগাইছি, আর কিছু এলোফাতারে লাগাইছি। এলোফাতের মধ্যে লাইন ছাড়া আর কি আমরা দু টেনে টেনে লাগাই লিয়েছি,
0: দু টেনে টেনে লাগাইছেন।
1: আর কিছু লাগাইছে লাইন দড়ি লাগাইছি, লাইন দড়ি লাগাইলে একটু মনে করুন নিরানি হয় আর কি, মেশিন দিয়ে ঠেলা যায় বা একটু গাছ বাসা যায়, এটা সুবিধা।
0: আচ্ছা, পুরাটাই আপনার শ্রী পদ্ধতিতে হলো না? এখানে
1: পুরা শ্রীভর্তি করতে হইলে আপনারা মোটামুটি তিনজন লোক লাগে, একত্রে লাগানি লাগে, একত্রে জমিনে লাগাবা লাগে হয়, তিনজন না হইলে রশি ফাল্টানি বা লাইন আর এই মাথাতে হেমাতা আটা কষ্ট হয়ে যায়।
0: আচ্ছা,
1: এর লাগিয়া অনেকে দেখছি লাইন আগে করিলা করিয়া বাঁশের ছটা দিয়া দূর দূর দূর দূর করিয়া একলাও লাগায়, দুইজন লাগে লাইন টানতে দুইজন লাগে, এখন দূর দূর করিয়া একজন লাগানি যায়।
0: রশিদে দুই মাথায়
1: বান্ধিয়ে বিভিন্ন ধরনের আছে লাইন, গুটি বান্ধিলাই, গুটি বান্ধি বান্ধি গুটি সুজা সুজা দিলাই, বিভিন্ন পদ্ধতি আছে।
0: মোটামুটি আপনার মোটামুটি এই যে ক্ষেত যে আপনার যে দানটি যে লাগাই দিয়েছেন যে আপনাকে, মোটামুটি কতদিন হইব আপনার এটা লাগাই নিয়েছেন?
1: আমরা লাগানি শেষ হয়ে গেছে মনে হয় দুই সপ্তাহ হয়ে গেছে,
0: দুই সপ্তাহ শেষ হয়ে গেছে। তো এখন তো মোটামুটি গাছে তো
1: এখন ড্যাম সারা আমার করছে, ড্যাম সারা করিয়া সুজা হয়ে যায়, খাল হয়ে গেছে,
0: খাল হয়ে গেছে,
1: খাল হয়ে গেছে। লাগাইলে কিছু এখন দেখা লাগে কোনটা জল নাই, শুকাই গেছে, জল টলের ব্যবস্থা, গাছ হয় গাছের ওষুধ ওষুধ দেওয়া, ওষুধ আছে দুই রকমের, একটা আছে বালু লগে ছিটাইয়া মিশিয়া দেওয়া যায়, এখন আরেকটা বাইরেছে ওষুধ স্প্রে করে দেওয়া যায়, ছোট ছোট গাছ উঠতে দেয় না।
0: আচ্ছা, তো এই যে আপনারা যে অক্ষণ তো দেখুন আবার খরার মতো বৃষ্টি হইতেছে
1: না,
0: তো আপনার জমিনে যে জল দেয় নাই, তো এটা কোনো ক্ষতি করতো না?
1: জল নাই কিছু ক্ষতি করবো, অনেক জায়গায় বেশি দিন গেলে গিয়ে ফাটি দিব, গুসা টাইট হয়ে যাব, গুসা করতো না।
0: জল দরকার।

0: এমনি মোটামুটি খেউ দরকার পড়লে তো 10 কেজি 15 কেজি লাগে বাড়িতে নেয় বা আসে নি আসে বেস বাই নি হয় বেস নি
1: নাইও
0: বা হেরাও তারা এইরকম গ্রামে গ্রামে দান নেওয়া তো না আর এই মানুষটিও নাইও
1: তো এমনি আপনার সরকারি ভাবে বেসেন জানি সরকারি ভাবে
0: সরকারি ভাবে আমরা একত্র অতটা দান নেওয়া নিত মানে করিও না আমরা আমার খানির বুঝ রাখি এরকম তো বেশি ওভার দান অনেক আছে মনে করেন একলগে পাইয়া একলগে বেশিলায় এবং বাজার থেকে কিনা খায় রেশনের চাল খায় আমরা এটা করি না অনেক দেখলে মনে করেন ফলাইছে সাইরাটু দুই আটু বেসব আর দুই আটু অন্য জায়গার থেকে কিনে এনে সাইরাটু করিয়া ব্লকে দিলায় তারও একটা এটার ভিতরে একটা বেনিফিট আছে বা তার একটা করে রেস্টারে করে এটা একটা গাড়ি দিয়া নিয়ে ব্লকে দেওয়া লাগবো ওজন দেওয়া লাগবো ওজন দিয়া আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকাই
1: এটা
0: পদ্ধতি আমার জানা আছে
1: ঠিক আছে তো যাই হোক দাদার লগে অনেকক্ষণ কথা কইলাম ভালো লাগলো যাতে আপনার ক্ষেত কৃষি যাতে আরো উন্নতি হয় আমরা এটা চাইমু নমস্কার দাদা
0: নমস্কার
2: প্রধানমন্ত্রী কিষাণ মান ধন যোজনা

আকাশ মানে গোলা শহর। এখন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবুরুক অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী আগরতলা তাবুক চ্যাংজাগো তিনি সানজা জরানি কগ্র পান্দা তিনি চা সালবা হাইনো হাই নরক পাইসং ককতুনি জাপা পান্দা নি বিশিং তৈ গরংনা বাগুই হাইনো হাই সিনি ককতুনি জাপা পান্দানো ফিওগুই রেফিকা নরকব ককতুনি জাপা পান্দানি বিশিং তৈ সংবাই গরং হরি নরকনি বখানি ককরক সাহরনা মুচুং টংখাং কে নরকনি খনানা মুচুং জাকমানি আবহাই ককরক সঙ্গ সাহরনা মুচুঙি টংখাং কে নরক গরং হরি মানো সিনরনি ককদুক নাম্বার ফিওগুই রেজাখা সিনরনি ককদুক নাম্বার তে এসে মইতু খেলাই রবান 0381232625 হাইন হাই তে এসে সাকলাই ফিরো 0381232625 ইনকে অবনি বিশিং দিন নরক গরং হর দি তাই নরক নি খানানা মুচুং জাকমানি আবহাই কক রকন কচার নাম মুচুং টংখে নরক কচার হরি মানো ইনকাই নরকনি কক দুক নাসিংতে নাসিংতে অ জরাও মানিক দেববর্মা বাইরে চাপজাক তাংসার চামু খালায়ন তাই কক দুক ফাইকে আং কচার নরকনি কক দুক ইয়াচাগান গাই নরক গরং হর দি তাই নরকনি বখানি কক রক সাহর দি

আসুক জরা সং খানা লাইখা মানিক দাপর মাবাই রচাব জাগ রচাব মং হাইকে ও জরা ও তাই টাংসা হাইন হাই ববাইন খানা ততককে রচাব জাগ রচাব মং সং খানা লাইন তাই নরক ব নরক নি খানা নাম মুচুং জাগ মনি আবহাই থুংনুক এবা কক কচা নাম মুচুং মনি কক রক তংখে বা সংবাই গরং হরই নরক সাহরই মানো গেও জরা ও মানিক দাপর মাবাই রচাব জাগ তাই টাংসা রচাব মং নরক নি বাগে

0: हेलो हेलो
1: हेलो
0: ए हेलो दाखुक सारी
1: गोपाल नाटक खाना मोजों मानता ओंखायनो दं
2: नों बर' निसा हो दाखु निनि बुमुं दक्सादि गिजा तै पारानि बुमुं खुवाय आथाराम
1: ए खुवाय आसाराम पारा
2: आसाराम पारा নিন বুমুং কিছা সাহ দি
1: আনি বুমুং নি হা রঞ্জন দেব বর্মা
2: কপাল নাটক না নুখানা না মুচুঙ্গ তাকুক নুং নরক জাগাও আসারাম বাড়িও চিনি রেডিও খানাই দামান হ্যালো
1: খানাই মানো ম্যাডাম
2: তামাও খানা
0: রেডিও বকক তে দেখলা না
2: বকক বই দেখনা না অ্যাপ বাই
0: হ্যালো
2: হ্যালো হ্যালো
1: বাই
2: হ্যাঁ বকক বাই
0: আচ্ছা স্রাই স্রাই দা ভাইসা তাকু খরাং র আচ্ছা
2: বেলা খানা হামবাই
0: হামবাই এখন তাকু
2: নিনি নাটক ন চুং
0: মুস্কাংনি শাল লগ
2: মুস্কাংনি শাল রগ মুস্কাংনি শাল তো তাই কমুন থুম নুক ফানুং মানো আপনি উল রগ নুখানাই মানান বেলাখানে হাবাই তাকো তাই কোনো নিনি সমু তংখাই বা নুং সুহরই মানো
0: আবু তো জয় থাকা গাই তাবুক সং খাই দংলাই মানে মানিক বাই রচা রচা রচামু ওখাই সং রচামু গো কিফিলি থাকলাই ফের না তাই আবুনি লগে লগে সং পরকনি সিনি তাকু বুহুক সংনি কক দুক ফাইকে বা সং ইয়া চাকলায় না

নখনাই তঙ্গ মানিক দেববর্মা বাই রেচাব জাগ বেলাই নখনা ততক তাবুকনি জরানি কতাল রেচাবমু আউ বি রেচাব মং সং থাংতে থাংতে তাই থাংসা সং খানা ফাসিং থাংলাইয়ানো ফিয়াবা সং অজরাও বি

এতক্ষণ শুনলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং এর অব্যবহিত পরেই শুনবেন ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। ব্রিক্স শীর্ষ সম্মেলনের প্রথম দিনের অধিবেশনে নতুন দিল্লি ঘোষণাপত্র গৃহীত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নতুন দিল্লি ঘোষণা সদস্য দেশগুলির যৌথ সংকল্পের প্রতি একটি সুস্পষ্ট দিক নির্দেশনা। ব্রিক্স সদস্য দেশগুলি সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সাধারণ মানুষের নিরাপত্তার প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। ইসরায়েল প্যালেস্তাইন সংঘাতের একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধান কেবল শান্তিপূর্ণ উপায়েই সম্ভব বলেও ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে। ছত্তিশগড়ের রায়গড়ে বিশ্বের দীর্ঘতম স্টিল স্ল্যাগ সড়ক নির্মাণ করে ভারত গিনেস বিশ্ব রেকর্ড করেছে। ভারত থেকে পলাতক আসামি অমৃতপাল সিং ওরফে গুরপাল সিংকে আজ মলদোভা থেকে দেশে নিয়ে আসা হয়েছে। মার্কিন ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে আজ রাতে আরিনা সাবালেঙ্কার মুখোমুখি এলেনা রিবাকিনা। অন্যদিকে আগামীকাল পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আলেকজান্ডার জেরেভ বেন শেলটনের বিরুদ্ধে খেলতে নামবেন। আসছি বিস্তারিত খবরে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত ব্রিক্স শীর্ষ সম্মেলনের প্রথম দিনেই ব্রিক্স দেশগুলি সর্বসম্মতিক্রমে নতুন দিল্লি ঘোষণা গ্রহণ করেছে। সম্মেলনের প্রথম দিনের অধিবেশন শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘোষণাটি গ্রহণের প্রস্তাব দেন। গৃহীত নতুন দিল্লি ঘোষণা সদস্য দেশগুলির যৌথ সংকল্পের ক্ষেত্রে একটি সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাপ্তি ভাষণে উল্লেখ করেন। তিনি আরও বলেন, এই সংকল্পগুলি বাস্তবায়িত করা এখন সব দেশের যৌথ দায়িত্ব।
1: आज की चर्चा से स्पष्ट है कि बदलते हुए विश्व का संचालन पुराने संस्थानों से नहीं किया जा सकता। रिप्रेजेंटेशन, रिस्पॉन्सिवनेस और रूल मेकिंग, तीनों में सुधार आवश्यक है। आज एडप्ट किया गया न्यू दिल्ली डिक्लेरेशन हमारे साझा संकल्प को स्पष्ट दिशा देता है। अब हमारी जिम्मेदारी है कि इन संकल्पों को ठोस परिणामों में बदले।
0: ব্রিক্সের কুড়ি বছর পূর্তি উপলক্ষে সদস্য দেশগুলির নেতারা দুটি স্মারক ডাকটিকিটও উন্মোচন করেন। প্রধানমন্ত্রী বলেন, আগামী কুড়ি বছরের জন্য ব্রিক্স দেশগুলিকে একটি নতুন ও উচ্চাকাঙ্ক্ষী কর্মপরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। জোটের নিজস্ব কর্মপদ্ধতির মধ্য দিয়েই এই প্রক্রিয়ার সূচনা হবে বলে তিনি উল্লেখ করেন।
1: अब समय है कि हम ब्रिक्स में हमारी एकता और सहमति को वैश्विक मंच पर ठोस परिणामों में बदले। अगले 20 वर्षों के लिए हमें एक नए और एम्बिशियस एजेंडा पर काम करना होगा। इसकी शुरुआत हमें अपने खुद के वर्किंग सिस्टम से करनी होगी। ब्रिक्स की अध्यक्षता हर वर्ष बदलती है, किंतु इसकी वजह से हमारा इंस्टीट्यूशनल मोमेंटम नहीं रुकना चाहिए।
0: প্রধানমন্ত্রী সমুদ্র সংক্রান্ত কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট দেশগুলির কূটনৈতিক মিশনগুলির মধ্যে সংযোগ স্থাপনের লক্ষ্যে নাবিকদের জন্য একটি জরুরি সহায়তা নেটওয়ার্ক গড়ে তোলারও প্রস্তাব দেন। বিশ্ববাণিজ্যে নাবিকদের বিশাল অবদান থাকা সত্ত্বেও কঠিন সময়ে প্রায়শই তারা প্রয়োজনীয় সহায়তার অভাবে পড়েন বলে শ্রী মোদী মতব্যক্ত করেন। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের বিষয়ে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, এই সংস্কার কোনোভাবেই বিলম্ব করা সম্ভব নয় এবং এ সংক্রান্ত আলোচনাকে অবশ্যই একটি সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে স্পষ্ট ফলাফল অর্জনে থাকতে হবে। তিনি বলেন, একইভাবে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ভোটাধিকার, নেতৃত্বের পদ এবং নীতিগত অগ্রাধিকারগুলিকে বর্তমান বিশ্বের অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। যেসব দেশ আন্তর্জাতিক অর্থনৈতিক বৃদ্ধির চালিকাশক্তি হিসেবে কাজ করছে, আন্তর্জাতিক অর্থনৈতিক শাসন ব্যবস্থা নির্ধারণেও তাদের যথাযথ ভূমিকা পালন করা উচিত বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
1: রিপ্রেজেন্টেশনকে সম্বন্ধে আমি কহনা চাহুঙ্গা, यूएन सिक्योरिटी काउंसिल में रिफॉर्म अब और टाला नहीं जा सकता। पर टैक्स बेस्ड नेगोशिएशंस को निश्चित समय सीमा और स्पष्ट परिणाम से जोड़ना होगा। उसी तरह फाइनेंशियल इंस्टीट्यूशंस में वोटिंग पावर, लीडरशिप पोजीशंस और पॉलिसी प्रायोरिटीज आज की इकोनॉमिक रियलिटीज के अनुसार होनी चाहिए।
0: বিশ্বের বিভিন্ন প্রান্তে চলা সংঘাত এবং আন্তর্জাতিক ব্যবস্থায় মেরুকরণ ও বিভাজন বৃদ্ধির বিষয়ে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি উদ্বেগ প্রকাশ করেছে। ব্রিক্স সম্মেলনের প্রথম দিনে গৃহীত নতুন দিল্লি ঘোষণায় আজ

যে কোনো ধরনের সন্ত্রাসবাদী কর্মকাণ্ডকে চরম অপরাধমূলক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে ব্রিক্স নেতৃবৃন্দ কঠোর নিন্দা জানিয়েছেন। গত বছরের 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তারা। ব্রিক্স সদস্য দেশগুলি সন্ত্রাসবাদীদের আন্তঃসীমান্ত চলাচল, সন্ত্রাসবাদী মদতদাতা ও তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে সাধারণ মানুষের নিরাপত্তার প্রতি ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বিশ্বজুড়ে দেশগুলির সামরিক ব্যয় আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়গুলিতে বিভিন্ন দেশের দৃষ্টিভঙ্গি ও অবস্থানকে সম্মান জানাতে সক্ষম এমন একটি বহুপাক্ষিক পদ্ধতির পক্ষে মত দিয়েছেন তারা। এসব বিষয়ের মধ্যে রয়েছে স্থিতিশীল উন্নয়ন, ক্ষুধা ও দারিদ্র নির্মূল এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপে অবদান রাখা। ইসরায়েল প্যালেস্তাইন সংঘাতের একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধান কেবল শান্তিপূর্ণ উপায়েই সম্ভব এবং তা প্যালেস্তাইনের জনগণের বৈধ অধিকার পূরণের ওপর নির্ভরশীল বলে ব্রিক্স নেতৃবৃন্দ পুনর্ব্যক্ত করেছেন। ব্রিক্স সদস্য দেশগুলি পশ্চিম এশিয়ায় ক্রমাগত উত্তেজনা বৃদ্ধি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং সংযম প্রদর্শনের পাশাপাশি পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে এমন পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। রাষ্ট্রসংঘের সনদের উদ্দেশ্য ও নীতির পূর্ণ ও পারস্পরিক সম্মতির ভিত্তিতে সাধারণ নাগরিক ও সাধারণ পরিকাঠামোর সুরক্ষা নিশ্চিত করার কথা বলেছেন নেতৃবৃন্দ। ব্রিক্স সদস্য দেশগুলি অসামরিক পরিকাঠামো এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA-এর পূর্ণ সুরক্ষা বলয়ের আওতাধীন শান্তিপূর্ণ পারমাণবিক কেন্দ্রের ওপর ইচ্ছাকৃত হামলার বিষয়েও গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ব্রিক্স সম্মেলনের ফাঁকে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। তিনি ইথিওপিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আবি আহমেদ আলি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। নেতৃবৃন্দ বাণিজ্য, প্রতিরক্ষা, নিরাপত্তা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতার বিষয়গুলি পর্যালোচনা করেন। এছাড়া প্রধানমন্ত্রী আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গেও আলোচনা করেন। এদিকে ব্রিক্স সম্মেলনে যোগ দিতে আজ বিকেলে নতুন দিল্লি পৌঁছেছেন কাজাকস্তানের প্রেসিডেন্ট, ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের চেয়ারম্যান কাসিম জোমার্ট তোকায়েভ। বিমানবন্দরে তাকে স্বাগত জানান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ছত্তিশগড়ের রায়গড়ে বিশ্বের দীর্ঘতম স্টিল স্ল্যাগ সড়ক নির্মাণ করে ভারত গিনেস বিশ্ব রেকর্ড করেছে। 1.85 কিলোমিটার দীর্ঘ এই সড়কটি দেশীয় প্রযুক্তির বড় আকারের প্রয়োগের একটি নিদর্শন। এই প্রযুক্তির মাধ্যমে ইস্পাত উৎপাদনের উপজাত দ্রব্য প্রক্রিয়াজাত স্টিল স্ল্যাগকে সড়ক নির্মাণের উপযোগী উপাদানে বা এগ্রিগেটে রূপান্তরিত করা হয়। নতুন দিল্লিতে আজ গিনেস বিশ্ব রেকর্ড স্বীকৃতি অনুষ্ঠানে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, স্টিল স্ল্যাগ সড়ক প্রযুক্তি প্রচলিত সড়কের তুলনায় 4 গুণ বেশি মজবুত সড়ক তৈরি করার পাশাপাশি নির্মাণ ব্যয় প্রায় 40% কমিয়ে আনতে সক্ষম। তিনি জানান, বেসরকারি ক্ষেত্রের সমন্বয়ে নতুন দিল্লির CSIR সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট CRRI এই প্রযুক্তির উন্নয়নে কাজ করছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারত থেকে পলাতক আসামি অমৃতপাল সিং ওরফে গুরপাল সিংকে আজ মলদোভা থেকে দেশে ফিরিয়ে এনেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন CBI। বিদেশ মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক ও পাঞ্জাব পুলিশের সহযোগিতায় CBI একাজে সফল হয়েছে। তাকে ফিরিয়ে আনার জন্য পাঞ্জাব পুলিশের 4 সদস্যের একটি দলকে মলদোভায় পাঠানো হয়েছিল। CBI-এর লাল তালিকাভুক্ত ছিল এই আসামি। তদন্তকারী সংস্থা জানিয়েছে, পাঞ্জাবে দায়ের করা একাধিক গুরুতর ফৌজদারি মামলায় অভিযুক্ত ছিল অমৃতপাল। তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে জোড়াখুনের অভিযোগ রয়েছে। মামলা রয়েছে অস্ত্র আইন ও NDPS অ্যাক্টেও। এছাড়া জাল নথিপত্র ব্যবহার এবং পাসপোর্ট আইন লঙ্ঘনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। জাতীয় তদন্তকারী সংস্থা NIA আর জম্মু কাশ্মীরের কুপওয়ারা, কুলগাম, বান্দিপুরা, বারামুল্লা এবং সোপোর সহ 10টি স্থানে তল্লাশি অভিযান চালায়। নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার পাকিস্তান ভিত্তিক নিয়ন্ত্রক এবং তাদের স্থানীয় নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকা ষড়যন্ত্রীদের সন্ধানে ওই তল্লাশি চালানো হয়। ফিলিপিন্সে ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 76, এখনও নিখোঁজ রয়েছেন 13 জন, প্রাণে রক্ষা পেয়েছেন 43 জন। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আগামীকাল থেকে শুরু হবে ভারত আফগানিস্তানের 3 ম্যাচের টি-20 সিরিজ। খেলা শুরু হবে সন্ধে 7টায়। এই স্টেডিয়ামে সিরিজের 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে। মার্কিন ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে আজ রাতে বর্তমান চ্যাম্পিয়ন আরিনা সাবালিঙ্কার মুখোমুখি হবেন এলিনা রিবাকিনা। অন্যদিকে আগামীকাল পুরুষদের সিঙ্গলস ফাইনালে আলেকজান্ডার জেরেভ লড়বেন বেন শেল্টনের বিরুদ্ধে। প্রতিযোগিতায় মহিলাদের ডাবলস বিভাগে কাতেরিনা সিনিয়াকোভা ও টেলার টাউনসেন্ড খেতাব জয় করেছেন। ফাইনালে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের রবিন মন্টগোমারি ও অ্যাশলিন ক্রুগারকে পরাজিত করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ব্রিক্স শীর্ষ সম্মেলনের প্রথম দিনের অধিবেশনে নতুন দিল্লি ঘোষণাপত্র গৃহীত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নতুন দিল্লি ঘোষণা সদস্য দেশগুলির যৌথ সংকল্পের লক্ষ্যে একটি সুস্পষ্ট দিক নির্দেশনা। ব্রিক্স সদস্য দেশগুলি সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সাধারণ মানুষের নিরাপত্তার প্রতি

তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। ছত্তিশগড়ের রায়গড়ে বিশ্বের দীর্ঘতম স্টিল স্ল্যাগ সড়ক নির্মাণ করে ভারত গিনেস বিশ্ব রেকর্ড করেছে। মার্কিন ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে আজ রাতে আরিনা সাভালিঙ্কার মুখোমুখি এলেনা রিবাকিনা। খবর শেষ হলো, এরপরের স্থানীয় সংবাদ শুনুন 7:50।

যাহা কতনি রং বাই বানিয়া খাইমং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নি হায়ুং বেরেম নি রায়দাতই হায়ুং নি সালগ্রা হা কতর রোগ নি মানজাকমং চাথাই তাই সাকাম দিখল চুবালাইমা বংরনা সাকা ফান বকসিন জাকা সাকলাইমং বুসকাং নুই সাই নুই চিস নি বিশিও চীন উল নি ব্রিক্স পান্ডা কতর আজুকনা নি খাপুর জাকা রাশিয়ানি রাষ্ট্রবক্রক ভ্লাদিমির পুতিন চীননি রাষ্ট্রবক্রক শি জিনপিং সাউথ আফ্রিকানি রাষ্ট্রবক্রক সিরিল রামাফুসা মিশরনি রাষ্ট্রবক্রক আবদেল ফাত্তা আল সিসি ইন্দোনেশিয়ানি রাষ্ট্রবক্রক পবু সুবিয়ান্ত তাই ইরাননি রাষ্ট্রবক্রক মাসুদ পেজেস কিয়ান ন খবুই হায়ুং বেরেমনি কুচুক বেরেমনি অজারক ও পান্ডাব মানজা খা হুকবামন্ত্রী রতনলাল নাথ সাকা হুকবা অংখা বরক তংরনানি আলাইদা ইয়াফাং তাই থিনাংনি চাথাই তাই কামিনী রাংথংনি যতনি সেলাই কতর চালক নাই ফান তিনি ত্রিপুরা কলেজ অফ এগ্রিকালচারনি ফিল্ড নুইচি আজগ্রিমা সাল তাই গ্রেজুয়েশন ডে নুই সাই নুইচি দক রুগুই যুগালি যাক মেইল কক নারকথানি ব ম কক সাকা ব সাকা হুকবা খলাইনা রোগনি আজিমুং বাংরান বাকই থৈরিমান থাইরিমা সিমি বাংরেখেংলাক হুকবা খলাইনাই রগ্ন হাতিনি লগি গদাল রলাইনা নাংনাই হুকবানি মানে খুনই রাংমারি সেরাই সেরাই খাইনানি থাই রুথানি নাংমানি রাং কমিরানি তাই বসং তাই হায়ুং বেরেমনি হাতিও হুকবার খাইনাই রগ্ন হাবরুনানি ন অংখা হাফাংনি নাহারমুং কতর মন্দ্রীয়া প্রফেসর ডাক্তার মানিক সাহা থুই রুমান তুই শিখলা হদানো তাইব গোবাংে হজা খাইনেন কবকা তিনি আগরতলানি দলেশ্বর রামকৃষ্ণ মিশন আশ্রম বাই যোগালি যাক থৈরিমান শিবির কগনারকথানি ব অমতুই কবকা বসাকা থুইনি মংসা টংথার তাই কাস্ট উইয়া থুই রিমানি বিশিংতুই বড় খরকসা তাই খরকসা বাই বায়াব খালাইমং সামলায়ো মন্দ্রীয়করা সাকা রামকৃষ্ণ মিশন টংথারনি স্পিরিচুয়েল কক সালাইমানি বিশিং সিমি টংয়া রং সাকাম স্কিল ডেভেলপমেন্ট তাই আকাবিকা দেরামুনি জরাও বরক মুনুইসু ন চুবাউই রামকৃষ্ণ মিশন জরা কলক রমুই সামুং তাঙ্গুই দো হাস্তে কিরিমা সিনসা টুইটরমানি জরাও রামকৃষ্ণ মিশন সন্ন্যাসী তাই বাইথাং মুচুঙ্গুই সামুং তাংলাই রক চুবালাইমা সামুং তাংলাইখা মেল কক নারখা দলেশ্বর রামকৃষ্ণ মিশননি তাংফাং স্বামী অমর্তানন্দ আগিনী দরবাফাং স্বপনচন্দ্র দাস সং মেল আগরতলা আউলি নেখরানি মেয়র দীপক মজুমদার ব তংবাইখা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ও কক্তমা খনাই তংবায়ু আকাশবাণী কক্তমানি আপডেট মান্নান বাকে লগ ইন খাইদি www.newsonair.com নিউজ অন এআইআর এপ অ ফলো খাইদি হদালাম ফেসবুক তাই এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেজ ও এআইআর নিউজ এলার্টস নাইদি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর আপনার কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি কক্তমানি আপডেট মান্নানকে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনা নাঙানা এডিসি বিলিজ কমিটি চংবারী বেবাগৈ খরক সা সাই দগ্রা ব্রুচি বাঁচানাই বাতাইয়াউন্য কোপলাইংখা বরংনি বিশিং টঙ্গ বিজেপি নি খরক চারচিসা তীব্রামতানি খরক সা সাই বারা বাচিসনি সিপিআইএম নি খরকসা তাই কুবনি খরকসা সেপ্টেম্বর তালনি বুসকাং সাল নুচি চার বারা চার চিসনি ভিলেজ কমিটিনি যতই ব্রুই সাই বারা চুকু চিসনি আসুকথাইনি বিশিং কাই নুই সাই চুকুরা বা চিসনি আসুকথাইও বোট ইয়াচাক জাগানা হাস্তে ও গোসিমুঙ্গুরি হাবাং ফাতানি কাই চি চুকু রিহেবিলিটেশন সেন্টার তাই কবর সুলুক রগনি সাখাম নগ্ন কেবেঙ্গুই শোকজ নোটিশ কারিখা স্টেট মেন্টাল হেলথ অথরিটি অ সেপ্টেম্বর তালনি থানাই সালচুকু ও কারি যাক কোকমুঙ্গ গ্রংজাক মথারগ্ন সালসনি বিশিং ককফিল রহনানি সাজাখা ককথম তাই হুকুমু নাইখংনি চুবাচু বাই তাই সোনামুরা প্রেস ক্লাবনি যাতন বাই তিনি সোনামুরা টাউন হল ককথম থুমনাই রগ্নি লয় খুলাইমান পান্ডা কাইসা অংখা আবন চেঙ্গিরিখা ডেপুটি কালেক্টর সৌমেন দেবনাথ পান্ডা ও মহকুমানি জুদা জুদা আমচাইনি খরক ব্রুচি ককতমা থুমনাই মানজাখা আগিনি এমএলএ তাপস দে মিয়া হরত হিজাখা বিনি উমরংখা বিসি চারচিসা ব বিসি থামচিনি ব গোবাং জরারমুই আগরতলা প্রেস ক্লাবনি আদং তংমানি ১৯৭২ বিসি ও সালগরা কেন্দ্রনি ব এমএলএ চংজাকমানি তিনি দিবর প্রেস ক্লাব বিনি মাং কথিও খুমতাং বগুই খুলমুং ইয়াফারকা হাস্তেনি কক্তমা থুমনাই তাই কক্তুম হুকুমুন নাইকুংনি অফিসার রক

আস্তে বেরেমনি বুড়িরগনি ক্রিকেট তিনি কোয়ার্টার ফাইনালনি ম্যাচ কাইথামুখা জামজুর থুং খলাব সংসাদা কোয়ার্টার ফাইনালনি ম্যাচ বিশালগড় সার আচি ব্রুই রান বাই শান্তির বাজার মেসেনখা তালতলা থুং খলাব সংসাদাক ম্যাচ সদর উইকেট কাইছি বাই লংতরাই বিলিন তাই বিলুনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়াম সংসাদাক ম্যাচ তেলিয়ামুরা কাইসনি রান বাই খুয়াইন মেচেনখা পাইরে নান সেকাং তিনিন কক্তমা বিভাগ তাইসা পড়ব ভারতনি আসুকফাং বাই ফিল চিচার ব্রিক্স কক মালাই মুং তিনিন সিমি দিল্লি কোতালো চাংখা মন্ত্রীগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা থুই রুমানো তুই শিখলা সদান তাইব কুবাংখে সজাগ লাইন কবখা এডিসিনি ভিলেজ কমিটি চংবারীয় বেবাগুই খরক সাসাই ডগ্রা ব্রুইজি বাসা নাই বাতেয়াউইন কুপলাইংখা হাস্তে বেরেমনি বুড়িরগনি ক্রিকেট তিনি কোয়ার্টার ফাইনালনি ম্যাচ কাইতামুখা কক্তমা তিনিন বাগুই অরণ পাইখা উলনি কক্তমা আওয়াইঙ্গানো খনাফুং দামসনি তামুই সতী ব্রুইজিও

0: আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে শর্মিষ্ঠা রায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, নয়াদিল্লির ভারত মণ্ডপমে আজ থেকে শুরু হল অষ্টাদশতম ব্রিক্স শীর্ষ সম্মেলন। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে 1640 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রামকৃষ্ণ মিশন ত্রাণ ও আত্মসেবায় সর্বদা নিয়োজিত। সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ অনুষ্ঠিত হয়েছে তৃতীয় জাতীয় লোক আদালত। মহিলা ক্রিকেটে লং তরায় ভেলিকে 10 উইকেটে হারালো সদর দল। এবার সংবাদ বিস্তারিত। নতুন দিল্লিতে ভারতের সভাপতিত্বে আজ থেকে শুরু হয়েছে 18তম ব্রিক্স সম্মেলন। ভারত মণ্ডপমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের স্বাগত জানান, যেখানে পটভূমি হিসেবে ছিল তামিলনাড়ুর রামেশ্বরমের ঐতিহাসিক রামনাথ স্বামী মন্দিরের প্রতিকৃতি। দুদিনের এই সম্মেলনে 11টি সদস্য দেশ ও 110টি অংশীদার দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। বিশ্ব শাসন ব্যবস্থা ও বহুপাক্ষিকতা ও বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি ও খাদ্য জ্বালানি নির্ভরতা, স্বাস্থ্য পরিষেবা, দুর্যোগ মোকাবিলা এবং গুরুত্বপূর্ণ সরবরাহ শৃঙ্খল নিয়ে সম্মেলনে আলোচনা চলছে। ভারতের সভাপতিত্বে 2026 সালের ব্রিক্স সম্মেলনের মূল ভাবনা সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের জন্য নির্মাণ। ব্রিক্স শিখর সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত সবাইকে সঙ্গে নিয়ে চলায় বিশ্বাসী, সবাইকে মানবতার বিকাশের লক্ষ্যে এগিয়ে চলতে হবে। আগামী 20 বছরের জন্য এই নতুন ও উচ্চাকাঙ্ক্ষী কর্মপরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। এই কর্মপরিকল্পনা বা রোডম্যাপ তৈরির ক্ষেত্রে 3টি মূল বিষয় উপর গুরুত্ব দিতে হবে, প্রতিনিধিত্ব, সংবেদনশীলতা এবং বিধি বিধান প্রণয়ন।
1: পিছলে 20 বর্ষো মে ব্রিক্স নে বৈশ্বিক মঞ্চ পর আপনি বিশিষ্ট পহচান বড়াই হাম এক দূসরে কে দৃষ্টিকোণ কা সম্মান করতে হ্যাঁ আর কনসেনসাস সে আগে বড়তে হ্যাঁ হাম কিসি কে বিরুদ্ধ নহি বল্কি সবকো সাথ লেকার চলনে কা কি সোচ কে সাথ আগে বড়নে কা প্রয়াস করতে হ্যাঁ। আব সময় হ্যাঁ কি হাম ব্রিক্স মে হামারি একতা অর সহমতি কো বৈশ্বিক মঞ্চ পর ঠোস পরিণামো মে বদলে। আগলে 20 বর্ষো কে লিয়ে হমে এক নয়ে অর এম্বিশিয়াস এজেন্ডা পর কাম করনা হোগা। ইসকি শুরুয়াত হমে আপনে খুদ কে ওয়ার্কিং সিস্টেম সে করনি হোগি।
0: প্রধানমন্ত্রী বলেন, গত 2 দশকে বিশ্বমঞ্চে ব্রিক্স এক স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছে। ব্রিক্স ভুক্ত দেশগুলির একে অপরের দৃষ্টিভঙ্গিকে সম্মান করে এবং সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, ব্রিক্সের প্রতিটা চেষ্টার কেন্দ্রবিন্দুতে থাকবে মানব জাতির উন্নয়ন।
1: গ্লোবাল সাউথ কো সমর্পিত ইস দিন পর এসা নির্ণয় লিয়া জানা বিশেষ মহত্ব রাখতা হ্যায়। ভারত ইস বিষয় মে লিড লেনে কে লিয়ে তৈয়ার হ্যায়। फ्रेंड्स, भारत में आयोजित इस ब्रिक्स समिट का संदेश स्पष्ट होना चाहिए। यदि हमारा भविष्य साझा है तो उसके निर्माण का अधिकार भी साझा होना चाहिए। फ्रॉम वॉइस टू इम्पैक्ट, फ्रॉम प्रिविलेज टू पार्टनरशिप, यही ब्रिक्स @20 का संकल्प हो।
0: এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে মোট 1640 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এর মধ্যে রয়েছেন বিজেপির 81 জন, ত্রিপুরা মথার 1557 জন, সিপিআইএমের 1 জন এবং অন্যান্য 1 জন। আগামী 28 সেপ্টেম্বর

587টি ভিলেজ কমিটির মোট 4,597টি আসনের মধ্যে 2,957টি আসনে ভোট গ্রহণ করা হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রক্তদান সম্পর্কে যুব সমাজের মধ্যে আরও বেশি সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ আগরতলার ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ মিশন আশ্রম আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, রক্তের কোনো ধর্ম, বর্ণ বা জাত হয় না। রক্তদান মানুষের মধ্যে এক গভীর মানবিক বন্ধন তৈরি করে। মুখ্যমন্ত্রী বলেন, রামকৃষ্ণ মিশন শুধু আধ্যাত্মিক চর্চার মধ্যে সীমাবদ্ধ নেই, শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়িয়ে রামকৃষ্ণ মিশন দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। রাজ্যে ভয়াবহ বন্যার সময়ও রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকগণ যেভাবে ত্রাণ ও সেবামূলক কাজে এগিয়ে এসেছেন তা গর্বের বিষয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধলেশ্বর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী অমর্তানন্দ, অবসরপ্রাপ্ত বিচারপতি স্বপন চন্দ্র দাস, উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। নতুন দিল্লির ভারত মণ্ডপমে 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনের প্রথম দিনে সর্বসম্মতিক্রমে নয়া দিল্লি ঘোষণা গৃহীত হয়েছে। এই ঘোষণায় জাতিসংঘ, বিশ্ব বাণিজ্য সংস্থা সহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির সংস্কারের দাবি জানানো হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারত ও ব্রাজিলের মতো উদীয়মান অর্থনৈতিক দেশগুলির প্রতিনিধিত্ব বাড়ানোর পাশাপাশি একতরফা শুল্ক, বাণিজ্য বাধা ও অন্যান্য অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিরোধিতা করা হয়েছে। ঘোষণায় কূটনীতি ও সংঘাত প্রতিরোধের উপর জোর দিয়ে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং দুই রাষ্ট্র সমাধানের মাধ্যমে ফিলিস্তিন সমস্যার মীমাংসার আহ্বান জানানো হয়েছে। জম্মু ও কাশ্মীরে 2025 সালে সন্ত্রাসবাদী হামলারও নিন্দা জানানো হয়েছে। এছাড়া স্থানীয় মুদ্রায় বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক নিয়মে বিশ্ব দক্ষিণের অংশগ্রহণ এবং খাদ্য স্বাস্থ্য ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। ঘোষণায় ভারতের সভাপতিত্বের প্রশংসা করে 2027 সালে চীনে পরবর্তী ব্রিক্স শীর্ষ সম্মেলনের প্রতি সমর্থন জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এই ঘোষণা সদস্য দেশগুলির যৌথ সংকল্পের দিক নির্দেশনা দিয়েছে এবং তা বাস্তব ফলাফলে রূপান্তর করা সকলের যৌথ দায়িত্ব। পরিবর্তিত বিশ্বের চাহিদা অনুযায়ী আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলিতে সংস্কারের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে তিনি বলেন, বিশ্ব দক্ষিণের দেশগুলিকে সিদ্ধান্ত গ্রহণ ও ভবিষ্যৎ প্রযুক্তির নিয়ম নির্ধারণে আরও বেশি অংশীদার করতে হবে। ব্রিক্সের কাজের ধারাবাহিকতা বজায় রাখতে ব্রিক্স ধারাবাহিকতা ও বাস্তবায়ন প্রক্রিয়া গড়ে তোলার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ও চীনের রাষ্ট্রপতি সি জিনপিং, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা, মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাতাহ আল সিসি, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবো সুবিয়ান্ত এবং ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেসিয়ান সহ একাধিক বিশিষ্ট বিশ্ব নেতা এই হাই প্রোফাইল শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করছেন। ব্রিক্স শীর্ষ সম্মেলনটি ব্রাজিলের মতো 11টি প্রধান উদীয়মান ও উন্নয়নশীল অর্থনীতিকে একত্রিত করছে, যার মধ্যে রয়েছে ব্রাজিল, চীন, মিশর, ইথিওপিয়া এবং ইন্দোনেশিয়া, ভারত, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরশাহী। অংশীদার দেশ হিসেবে বেলারুশ, বুলগেরিয়া এবং কাজাখস্তান, কিউবা, মালয়েশিয়া, নাইজেরিয়া, থাইল্যান্ড, উগান্ডা, উজবেকিস্তান এবং ভিয়েতনামও এই সম্মেলনে অংশ নিচ্ছে। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ার ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়া আকাশবাণী আগরতলা সংবাদের আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। সারা দেশের সঙ্গে রাজ্য এবছরের তৃতীয় জাতীয় লোক আদালত আজ অনুষ্ঠিত হয়। ত্রিপুরা হাইকোর্ট সহ রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত প্রাঙ্গণে লোক আদালত অনুষ্ঠিত হয়। জাতীয় লোক আদালতে মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ, বৈবাহিক মামলা, ব্যাংক ঋণ পরিশোধ সহ বিভিন্ন ধরনের মামলা নিষ্পত্তি করা হয়। গোমতী জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষের জেলা সচিব রাজা গুপ্ত জানান, উদয়পুর ও অমরপুর আদালতে মোট 5টি বেঞ্চে এই লোক আদালত অনুষ্ঠিত হয়। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, কৃষি মানব সভ্যতার অন্যতম ভিত্তি এবং ভবিষ্যতের খাদ্য ও গ্রামীণ অর্থনীতির প্রধান চালিকা শক্তি। আজ ত্রিপুরা কলেজ অফ এগ্রিকালচারের 20তম প্রতিষ্ঠা দিবস ও গ্রাজুয়েশন ডে 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, কৃষকের আয় বাড়াতে শুধুমাত্র উৎপাদন বৃদ্ধি যথেষ্ট নয়, কৃষকদের বাজারের সঙ্গে যুক্ত করতে হবে। কৃষি পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করা, উৎপাদন খরচ কমানো এবং জাতীয় ও আন্তর্জাতিক বাজারে কৃষকদের প্রবেশাধিকার তৈরি করাও সরকারের অন্যতম লক্ষ্য। কৃষিমন্ত্রী আরও বলেন, কৃষির উৎপাদনশীলতার সঙ্গে মাটির স্বাস্থ্য, জীব বৈচিত্র্য, জল সংরক্ষণ এবং পরিবেশের স্থায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। কৃষি দুর্বল হলে গ্রামীণ অর্থনীতি ও খাদ্য নিরাপত্তা যেমন ক্ষতিগ্রস্ত হবে, তেমনি কৃষকের

ও কর্মসংস্থানেও প্রভাব পড়বে এবং পরিবেশের উপরও চাপ বাড়বে। তাই এমন কৃষির ব্যবস্থা গড়ে তুলতে হবে যা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করতে সক্ষম। রাজ্যে অনুমোদনহীন 19টি বেসরকারি পুনর্বাসন কেন্দ্র মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ জারি করেছে স্টেট মেন্টাল হেলথ অথরিটি। গত 9ই সেপ্টেম্বর জারি করা নোটিশে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিতে 7 দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। মানসিক স্বাস্থ্য সেবা আইন 2017 অনুযায়ী বৈধ নিবন্ধন ছাড়া রিহ্যাব পরিচালনা বেআইনি। পাশাপাশি নিরাপত্তা, খাদ্যগুণ, পরিকাঠামো, প্রতিবন্ধী বান্ধব ব্যবস্থা ও বায়োমেডিক্যাল সেফটি নির্ধারিত মান না মানার অভিযোগও রয়েছে।

রূপনাথ। কর্মশালায় মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে 40 জনেরও বেশি সাংবাদিক ও সংবাদকর্মী অংশগ্রহণ করেন। শুক্রবার রাতে প্রয়াত হলেন প্রাক্তন বিধায়ক তাপস দে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। তিনি বিগত 3 দশকের বেশি সময় ধরে আগরতলা প্রেস ক্লাবের সদস্য ছিলেন। 1972 সালে শালগড়া থেকে তিনি বিধায়ক হিসেবে নির্বাচিত হন। আজ দুপুরে প্রেস ক্লাবে তার মরদেহে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান রাজ্যের বিভিন্ন সাংবাদিক সহ তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকেরা। এখন খেলার খবর। রাজ্যভিত্তিক মহিলা ক্রিকেটে আজ 3টি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। জামজুরি মাঠে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনাল ম্যাচে বিশালগড় 114 রানে শান্তির বাজারকে হারিয়েছে। তালতলা মাঠে অনুষ্ঠিত ম্যাচে সদর 10 উইকেটে লংতরাই ভেলিকে এবং বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তেলিয়ামোড়া 7 রানে খয়কে হারিয়েছে। এখন আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টা রাজ্যের সবকটি জেলা বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.7 ডিগ্রি সেলসিয়াস। সংবাদ শেষ করার আগে আবারও বিশেষ বিশেষ খবর হলো। নয়াদিল্লির ভারত মণ্ডপমে আজ থেকে শুরু হলো 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলন। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে 1640 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রামকৃষ্ণ মিশন ত্রাণ ও আত্মসেবায় সর্বদা নিয়োজিত। সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ অনুষ্ঠিত হয়েছে তৃতীয় জাতীয় লোক আদালত। মহিলা ক্রিকেটে লংতরাই ভেলিকে 10 উইকেটে হারালো সদর দল। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।

এতক্ষণ পর্যায়ক্রমে কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে সম্প্রচারিত সংবাদ শুনলেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz-এ। আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে এবং নিজন এআইআর অ্যাপে।

0: 50,000 কিলোমিটার চলেছিল, কিন্তু বডিতে একটা স্ক্র্যাচও পড়েনি। খুব যত্ন করে রাখতেন, কিন্তু একদিন স্বাতি নিজের গাড়ির স্টিয়ারিং সামলাতে পারেনি। ও ভয়ে ভয়ে সরিও বলেছিল, আর মান্নু ভাই তার জবাবে হেসে বলেছিলেন, আচ্ছা কিয়া, মোটর ইন্স্যুরেন্স লিয়া, এবার লোকসান কভার হয়ে যাবে।
1: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, an insurance awareness initiative by General Insurance Council of India. আচ্ছা কিয়া।

নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাঙ্কনোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। আরবিআই একথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।

আরবিআই এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে।

এতক্ষণ শুনলেন সমবেত কণ্ঠে নজরুলগীতি। আকাশবাণী কোলা শহর। এখন রামধনুতে শুনুন আধুনিক বাংলা গান শিল্পী শ্রীকান্ত আচার্য।

এতক্ষণ শুনলেন কুমার শানুর কণ্ঠে ছবি 1942 এ লাভ স্টোরি, হিন্দি ছবি থেকে নেওয়া গান। রকুমারি গানের অনুষ্ঠানের রামধনু এখানে শেষ হল। নমস্কার, আকাশবাণী গোড়া শহর। শ্রোতাবন্ধুদের এবারে স্বাগত জানাচ্ছি লোকগীতির অনুষ্ঠানে। প্রথম শিল্পী খেজমত ফকির।

এতক্ষণ শুনলেন মনসুর ফকিরের কণ্ঠে। লোকগীতির অনুষ্ঠান এখানে শেষ হল। আকাশবাণী গোলা শহর, এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ দিলিগেন্ন থেকে প্রচারিত ইংরেজি সংবাদ ট্রেলে করে শোনানো হল। আকাশবাণী গোলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে আকাশবাণীর কৈলা শহর কেন্দ্র থেকে এবং নিউজন এআইআর অ্যাপে। এবারে শ্রোতাবন্ধুদের স্বাগত জানাচ্ছি।

পুরনো দিনের হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিরনতুনে। চিরনতুনে আজ শুনুন লাভ 86 হিন্দি ছবি থেকে নেওয়া গান, গেয়েছেন শৈলেন্দ্র সিং, সুরেশ বাদেকার।

এতক্ষণ শুনলেন এস জানকি, সাব্বির কুমার, কেতন দেশাই, আন্নু মালিক এবং আরও অনেকের কণ্ঠে। ছবি মার্দ। শুনছেন পুরনো দ্বীপের হিন্দি ছবির গানের অনুষ্ঠান চির নতুন। এবারের ছবি লোহা, গেয়েছেন সাব্বির কুমার, আলকা ইয়াগনিক।

পুরনো দিনের হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিরনতুন এখানে শেষ হল। নমস্কার, আকাশ বাণী কোলা শহর। এখন শ্রোতাবন্ধুদের স্বাগত জানাচ্ছি শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে। আজ শুনবেন দরবারি কানার রাগে খেয়াল, শিল্পী পণ্ডিত রামকুমার মল্লিক এবং শ্রী সমিত কুমার মল্লিক।

0: এতক্ষণ শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে দরবারি কানার আগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন পণ্ডিত রামকুমার মল্লিক এবং সুমিত কুমার মল্লিক। আকাশবাণী কোলা শহর এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ শ্রীনগরে শোনানো হচ্ছে।
1: আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত ব্রিক্স শীর্ষ সম্মেলনের প্রথম দিনেই ব্রিক্স দেশগুলি সর্বসম্মতিক্রমে নতুন দিল্লির ঘোষণা গ্রহণ করেছে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার কোনোভাবেই বিলম্ব করা সম্ভব নয় বলে ব্রিক্স মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। ব্রিক্স দেশগুলি যে কোনো ধরনের সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে নিন্দা করেছে। ব্রিক্স শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের রাষ্ট্রপতি শি জিনপিং দ্বিপাক্ষিক বৈঠক করেন। প্রধানমন্ত্রী ইথিওপিয়া, মালয়েশিয়া, ভিয়েতনামের নেতৃবৃন্দের পাশাপাশি আবুধাবি

0: যুবরাজের সঙ্গে বৈঠক করেন। একাধিক মামলায় অভিযুক্ত পলাতক আসামি অমৃতপাল সিং ওরফে গুরপাল সিংকে আজ মালদহ থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ইউএস ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে আজ রাতে বেলারুশের এরিনা সাভালেঙ্কার মুখোমুখি হবেন কাজাখস্তানের এলিনা রিবাকিনার। আসছি বিস্তারিত খবরে। নতুন দিল্লি ভারত মণ্ডপে আয়োজিত ব্রিক্স শীর্ষ সম্মেলনের প্রথম দিনে ব্রিক্স দেশগুলি সর্বসম্মতিক্রমে নতুন দিল্লি ঘোষণা গ্রহণ করেছে। সম্মেলনের প্রথম দিনের অধিবেশনের শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘোষণাটি গ্রহণের প্রস্তাব দেন। গৃহীত নতুন দিল্লি ঘোষণা সদস্য দেশগুলির যৌথ সংকল্পের ক্ষেত্রে একটি সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ভাষণে উল্লেখ করেন। তিনি আরও বলেন যে এই সংকল্পগুলি বাস্তবায়িত করা এখন দেশের যৌথ দায়িত্ব।
1: आज की चर्चा से स्पष्ट है कि बदलते हुए विश्व का संचालन पुराने संस्थानों से नहीं किया जा सकता। रिप्रेजेंटेशन, रिस्पॉन्सिवनेस और रूल मेकिंग तीनों में सुधार आवश्यक है। आज एडप्ट किया गया न्यू दिल्ली डिक्लेरेशन हमारे साझा संकल्प को स्पष्ट दिशा देता है। अब हमारी जिम्मेदारी है कि इन संकल्पों को ठोस परिणामों में बदले।
0: ব্রিক্সের 20 বছর পূর্তি উপলক্ষে সদস্য দেশগুলির নেতারা দুটি স্মারক ডাকটিকিট উন্মোচন করেন। প্রধানমন্ত্রী বলেন, আগামী 20 বছরের জন্য ব্রিক্স দেশগুলিকে একটি নতুন ও উচ্চাকাঙ্ক্ষী কর্মপরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। জোটের নিজস্ব কর্মপদ্ধতির মধ্যে দিয়েই এই প্রক্রিয়ার সূচনা হবে বলেও তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী সমুদ্র সংক্রান্ত কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট দেশগুলির কূটনৈতিক মিশনগুলির মধ্যে সংযোগ স্থাপনের লক্ষ্যে নাবিকদের জন্য একটি জরুরি সহায়তা নেটওয়ার্ক গড়ে তোলার প্রস্তাব দেন। বিশ্ব বাণিজ্যে নাবিকদের বিশাল অবদান থাকা সত্ত্বেও কঠিন সময়ে প্রায়শই তারা প্রয়োজনীয় সহায়তার অভাবে পড়েন বলেও প্রধানমন্ত্রী মত ব্যক্ত করেন।
1: क्या हम सी फेरर इमरजेंसी सपोर्ट नेटवर्क बना सकते हैं? इसके माध्यम से संबंधित देशों की मैरिटाइम अथॉरिटीज और मिशंस को जोड़ा जाएगा। इससे डिस्ट्रेस अलर्ट्स, मेडिकल असिस्टेंस, परिवारों को सूचना তথা ইভ্যাকুয়েশন বা সহযোগ দিয়া যা সকতা হ্যায়।
0: রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের বিষয়ে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, এই সংস্কার কোনোভাবেই বিলম্ব করা সম্ভব নয় এবং এ সংক্রান্ত আলোচনাকে অবশ্যই একটি সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে স্পষ্ট ফলাফল অর্জন করতে হবে। তিনি বলেন, একইভাবে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে ভোটাধিকার, নেতৃত্বের পদ এবং নীতিগত অগ্রাধিকারগুলিকে বর্তমান বিশ্বের অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
1: रिप्रेजेंटेशन के संबंध में मैं कहना चाहूंगा, यूएन सिक्योरिटी काउंसिल में रिफॉर्म अब और टाला नहीं जा सकता। इस पर टैक्स बेस्ड नेगोशिएशंस को निश्चित समय सीमा और स्पष्ट परिणाम से जोड़ना होगा। उसी तरह फाइनेंशियल इंस्टीट्यूशंस में वोटिंग पावर, लीडरशिप पोजीशंस और पॉलिसी प्रायोरिटीज आज की इकोनॉमिक रियलिटीज के अनुसार होनी चाहिए।
0: বিশ্বের বিভিন্ন প্রান্তে চলা সংঘাত এবং আন্তর্জাতিক ব্যবস্থায় মেরুকরণ ও বিভাজনের বৃদ্ধির বিষয়ে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি উদ্বেগ প্রকাশ করেছে। ব্রিক্স সম্মেলনের প্রথম দিনে গৃহীত নতুন দিল্লি ঘোষণায় আজ বিশ্বজুড়ে দেশগুলির সামরিক ব্যয় আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ার বর্তমান প্রবণতা নিয়ে নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়গুলিতে বিভিন্ন দেশের দৃষ্টিভঙ্গি অবস্থানকে সম্মান জানাতে সক্ষম এমন একটি বহুপাক্ষিক পদ্ধতির পক্ষে মত দিয়েছেন তারা। তারা যে কোনো ধরনের সন্ত্রাসবাদী কর্মকাণ্ডকে অপরাধমূলক ও অযৌক্তিক হিসেবে কঠোরভাবে নিন্দা করেছেন। গত বছরের 22 এপ্রিল জম্মু কাশ্মীরে হওয়া সন্ত্রাসবাদী হামলারও তীব্র নিন্দা জানানো হয়েছে। ইসরায়েল প্যালেস্তাইন সংঘাতের একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধান কেবল শান্তিপূর্ণ উপায়ই সম্ভব এবং তা প্যালেস্তাইনের জনগণের বৈধ অধিকার পূরণের উপর নির্ভরশীল বলেও ব্রিক্স নেতৃবৃন্দ পুনর্ব্যক্ত করেন। ব্রিক্সের নতুন দিল্লি ঘোষণাপত্রে আজ খেলাধুলাকে সামাজিক উন্নয়নের একটি মাধ্যম হিসাবে চিহ্নিত করা হয়েছে। ক্রীড়াক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ক্রীড়া প্রযুক্তি বিষয়ক একটি ওয়ার্কিং গ্রুপ গঠন এবং ক্রীড়া সামগ্রী উৎপাদনকারী সম্মেলনের আয়োজনের বিষয়ে ভারতের দেওয়া দুটি প্রস্তাবকে সমর্থন জানিয়েছে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারতের সভাপতিত্বে বিভিন্ন স্তরে বছরব্যাপী আলোচনার ফলে ব্রিক্স শীর্ষ সম্মেলনে নতুন দিল্লি ঘোষণা নিয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব। নতুন দিল্লির ভারত মণ্ডপে বিদেশ মন্ত্রকের সচিব সুধাকর দালেলা বলেন, ভারতের সভাপতিত্বের অন্যতম উল্লেখযোগ্য সাফল্য হল এই নতুন দিল্লি ঘোষণা গ্রহণ। ভারত ব্রিক্সের

সভাপতি থাকার সময় সহযোগী দেশগুলির সহযোগিতার জন্য তিনি ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলিকে ধন্যবাদ জানান। চলতি বছরে ভারতের ব্রিক্স সম্মেলনের সভাপতিত্বের সুবাদে উপসাগরীয় অঞ্চলের সঙ্গে ভারতের ঐতিহাসিকভাবে শক্তিশালী তেলকেন্দ্রিক সম্পর্ক এখন বিনিয়োগ, প্রযুক্তি, খাদ্য নিরাপত্তা, পরিচ্ছন্ন শক্তি এবং আঞ্চলিক স্থিতিশীলতার মতন আরও বিস্তৃত অংশীদারিত্বের দিকে প্রসারিত হচ্ছে বলে একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহী থেকে প্রকাশিত একটি দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে, অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলনেও জ্বালানি সংক্রান্ত বিষয়টি মূল ভিত্তি হিসাবে বজায় রয়েছে, তবে সহযোগিতার ক্ষেত্র এখন নতুন নতুন কৌশলগত দিকেও সম্প্রসারিত হচ্ছে। ব্রিক্স শীর্ষ সম্মেলনের অবসরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। উভয় নেতাই দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কৌশলগত দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি বজায় রাখার উপর গুরুত্ব দিয়েছেন। গত বছরের আগস্টে তিয়েনজিনে তাদের শেষ বৈঠকের পর ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে দুই নেতাই স্বাগত জানান।

সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। উভয় নেতাই দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কৌশলগত দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি বজায় রাখার উপর গুরুত্ব দিয়েছেন। গত বছরের আগস্টে তিয়েনজিনে তাদের শেষ বৈঠকের পর ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে দুই নেতাই স্বাগত জানান। বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, দুদেশের শীর্ষ নেতা জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধির অগ্রগতিও পর্যালোচনা করবেন। এর আগে দিনের শুরুতে প্রধানমন্ত্রী ইথিওপিয়া, মালয়েশিয়া ও ভিয়েতনামের নেতৃবৃন্দের পাশাপাশি আবুধাবির যুবরাজের সঙ্গে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভারত থেকে পলাতক আসামি অমৃতপাল সিং ওরফে গুরপাল সিংকে আজ মলদোভা থেকে দেশে ফিরিয়ে এনেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই। বিদেশ মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক ও পাঞ্জাব পুলিশের সহযোগিতায় সিবিআই এই কাজে সফল হয়েছে। তাকে ফিরিয়ে আনার জন্য পাঞ্জাব পুলিশের 4 সদস্যের একটি দলকে মলদোভায় পাঠানো হয়েছিল। সিবিআইয়ের লাল তালিকাভুক্ত ছিল এই আসামি। তদন্তকারী সংস্থা জানিয়েছে, পাঞ্জাবে দায়ের করা একাধিক গুরুতর ফৌজদারি মামলায় অভিযুক্ত অমৃতপাল, তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে জোড়া খুনের অভিযোগ রয়েছে। মামলা রয়েছে অস্ত্র আইন ও এনডিপিএস অ্যাক্টেও। এছাড়াও জাল নথিপত্র ব্যবহার এবং পাসপোর্ট আইন লঙ্ঘনেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ আজ জম্মু কাশ্মীরের কুপওয়ারা, কুলগাম, বান্দিপোরা, বারামুলা এবং সোপোর সহ 10টি স্থানে তল্লাশি অভিযান চালায়। নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার পাকিস্তান ভিত্তিক নিয়ন্ত্রক এবং তাদের স্থানীয় নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকা ষড়যন্ত্রীদের সন্ধানেই এই তল্লাশি চালানো হয়। তল্লাশিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে, সেগুলো পরীক্ষা করে তদন্তে উঠে আসা অন্যান্য তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, চলতি বছরের 31 মার্চ জঙ্গি সংগঠনের একজন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি হ্যান্ড গ্রেনেড এবং তাজা গুলি উদ্ধার হয়েছিল। পরবর্তীতে সেই তদন্তের সূত্র ধরে সন্ত্রাসে জড়িত কয়েকজন পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করা হয়। জঙ্গিদের স্থানীয় নেটওয়ার্কের সদস্যদের সম্পর্কেও বিভিন্ন তথ্য বেরিয়ে আসে। ফিলিপিন্সে ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 76, এখনও নিখোঁজ রয়েছেন 13 জন, প্রাণে রক্ষা পেয়েছেন 43 জন। উল্লেখ্য, গত বুধবার ম্যানিলা থেকে করুন যাওয়ার সময় ফেরিটিতে আগুন ধরে যায়। অগ্নিকাণ্ডে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ইউএস ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে আজ রাতে বর্তমান চ্যাম্পিয়ন বেলারুশের আরিনা সাভালেঙ্কা মুখোমুখি হবেন কাজাখস্তানের এলেনা রিবাকিনার। অন্যদিকে আগামীকাল পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আলেকজান্ডার জাভেরেভ লড়বেন বেল শেলটনের বিরুদ্ধে। প্রতিযোগিতায় মহিলাদের ডাবলস ব্রেকআপে কাতেরিনা সিনিয়াকোভা ও টিলা টাউসেন খেতাব জয় করেছেন। ফাইনালে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের রবিন মন্টগোমারি এবং অ্যাশলিন ক্রুগারকে পরাজিত করেছেন। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। নতুন দিল্লির ভারত মণ্ডপে আয়োজিত ব্রিক্স শীর্ষ সম্মেলনের প্রথম দিনেই ব্রিক্স দেশগুলি সর্বসম্মতিক্রমে দিল্লি ঘোষণা গ্রহণ করেছে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার কোনোভাবেই বিলম্ব করা সম্ভব নয় বলে ব্রিক্স মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য। ব্রিক্স দেশগুলি যে কোনো ধরনের সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের নিন্দা করেছে। খবর শেষ হলেও পরের খবর আগামীকাল সকাল 6টা বেজে 20 মিনিটে।

এতক্ষণ কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। এখন শুনুন অতুল প্রসাদের গান, শিল্পী অর্চনা ভৌমিক।

এতক্ষণ শুনলেন অতুল প্রসাদের গান, শিল্পী ছিলেন অর্চনা ভৌমিক, আকাশবাণী কোলাশহর, এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ দিল্লিকেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হল। আকাশ মানে কৈলাস শহর। এবারে জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 13 সেপ্টেম্বর রবিবার আমাদের অধিবেশন শুরু হবে 4:55। 4:06 অমৃতবাণীতে শুনবেন পবিত্র বাইবেল থেকে পাঠ। 6:07 শুনবেন ভক্তিগীতি। 6:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:00 শুনবেন সুপ্রভাত। 7:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা। 7:25 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 7:35 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং 7:40 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককপুরুক সংবাদ রিলে করে শোনানো হবে। 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 8:00 সমাচার প্রভাত। 8:15 মর্নিং নিউজ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:30 উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:40 শুনবেন আধুনিক গান।

9টায় দিল্লিকেন্দ্র থেকে প্রচারিত হিন্দি নিউজ বুলেটিন এবং ইংলিশ নিউজ বুলেটিন রিলে করে শোনানো হবে। 9:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 12:05 শুনবেন শিশু মেলা। 12:30 সরাসরি ফোন ইন অনুষ্ঠান হ্যালো অনুরোধ। 1টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। 1:05 সরাসরি ফোন ইন অনুষ্ঠান হ্যালো অনুরোধ পুনরায় শুনতে পাবেন। 1:30 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 1:40 শুনবেন মহিলা মহল। 2:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 2:15 শুনবেন আধুনিক বাংলা গান। 2:30 শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। 2:45 শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুলগীতি। 3:00 প্রথমে হিন্দি নিউজ বুলেটিন এবং পরে ইংলিশ নিউজ বুলেটিন দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 3:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 6:00 খড়গৃহস্থিতে শুনবেন রবিবারের আড্ডা অনুষ্ঠান। 6:35 শুনবেন সীমান্ত থেকে অনুষ্ঠান। 7:00 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবুরুক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। 7:45 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবুরুক সংবাদ এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। এশিয়া কাপ টি-20 ওমেন্স ক্রিকেট টুর্নামেন্টের ভারত বনাম শ্রীলঙ্কার ফাইনাল ম্যাচের ধারা বিবরণী 8:00 দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। রাত 8:05 শুনবেন বিজ্ঞান ভাবনা অনুষ্ঠান। 8:30 নজরুলগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 9:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন বাংলা ছবির গানের অনুষ্ঠান বিনোদন। 9:30 শাস্ত্রীয় চন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। 10:00 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন লোকগীতি। 10:20 বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর স্টুডিও ঘড়িতে এখন সময় 10:34 হয়ে 40 সেকেন্ড। শুভরাত্রি, জয় হিন্দ।